আকাশবাণী কৈলা শহর, আজ বুধবার, 31 আষাঢ় 1948 শতাব্দ, 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 22শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58:35। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

আকাশবাণী কৈলা শহর অমৃতবাণী। রবীন্দ্রনাথ বসু রচনা থেকে পাঠ। ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়, কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলিতে ছাত্র পাঠানো হয় বছরে বছরে। এরা বিদেশে যায়,

0: দুদিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন শ্রী সিং।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের এক তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে IT, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: সিকিমের নামচির ঝুলুঙ্গিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4,00,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2,00,000 টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার।

খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই এর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেসকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজ মাধ্যমের ওপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সদর দফতরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। সাত দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। এ উপলক্ষে আজ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে এবছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মা কি নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। চার থেকে ষাট বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশের এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবেলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত জুন মাস পর্যন্ত প্রায় ৫৫.৫৯ লক্ষ ব্যবহারকারী ইউপিআই এর আওতায় এসেছেন। লোকসভায় গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, গত অর্থবছরে ইউপিআই এ লেনদেনের সংখ্যা ২৪,১৬২ কোটি এবং এর আর্থিক মূল্য ৩১৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, ইউপিআই ভিত্তিক লেনদেনকে নিরাপদ ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, আরবিআই এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রতারণামূলক লেনদেন রোধে ঝুঁকিভিত্তিক লেনদেনের সীমা নির্ধারণ, অনুমোদনহীন মোবাইল নম্বর পরিবর্তন, SMS ভিত্তিক প্রমাণ পদ্ধতির অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা এবং ইউপিআই অ্যাপ্লিকেশনের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইনে মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা জনগণনা সহায়ক দলের উদ্যোগে জনগণনা ২০২৭ নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জনগণনায় স্বনিবন্ধনের বিষয়ে সচেতন করে নিজেদের নাম ও পরিবারের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তব্য রাখেন বিলোনিয়া পুর পরিষদের উপমুখ্য নির্বাহী আধিকারিক সনদ দেওয়ান, জনগণনার দক্ষিণ জেলা নোডাল অফিসার শঙ্কর ভট্টাচার্য।

প্রমুখ আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর দক্ষিণ গোমতী জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 18.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপুর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া উত্তর মেসিডোনিয়ানি এসেম্বলি স্কোপ জেট ককনারকনানি থাঙ্গি অ হাকতর্ন ভারতন নাংকুকমা চুবাচুরনাই হাকতর হনই খুরসাখা। রাষ্ট্রপক্ষক সাকাকনি হাকতনি লুকুফান রায়দাতে বখাকনি বিশিং বরম ফুনুকমানি বিশিংতৈ আচাইজাক হালক তৈবক রাগ অঙ্গানো। রাষ্ট্রপক্ষক সাকলাইখা উত্তর মেসিডোনিয়ানি বাকি ভারতনি আইটিইসি ফ্রংমুংনি আচুকথাইনি বাংমারি বাকনৈ খ্লাইজাগানো তৈ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবায় ফ্রংমুং রোজাগানো। রাষ্ট্রপক্ষক গোর্দনা সিলজানোভাস্কা ধাপ কুবাবাই রাষ্ট্রপক্ষ ককলাম সালাইমাও বানিয়া ককথুমতেই তকেন খবই জুদা জুদা দেখিল চুবাচু বাংরনা বাবাইনো তৈব ককলাম অংখা। খুরসাথাইক্লাইও অবন পুইলা ভারতনি কেব রাষ্ট্রপক্ষ উত্তর মেসিডোনিয়া বেড়াইনা থাংমা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি হাকতর গনাঙ্গই থিনাঙ্গ আমজক মুংনি কাংবলাই কেসে কেরেং অংমাহাই পার্টিমংন কাসুনাও করংজাক বেবাক বখাকনি চুবাচুরনানি কবকমুং নারেখা। সালকিচা সকাং নিট আমজক মুংনি সংমুং কাংবলাই অংখরমা পার্টিমংগ করংজাক রক্ন কেবেঙ্গই ক্রাগিয়াপ্রি নাহারনাতেই হাকতরনি শিকলা রকনি থিনাং খাতি নারকনাও কেন্দ্র হাপাঙ্কক রোজাক হনই সাকা মন্ত্রীবক্রক মিয়া সংসদ ভবন সংসারজাক এনডিএ নি সংসদ বদলনি ককলাম সালাইমাও ম কক্ন সাকা ব ককতমা থুমনাই রক্ন কেন্দ্রনি সংসদ বেরাম মন্ত্রী কিরেণ রিজিজু সাকা ককলাম সালাইমাও মন্ত্রীবক্রক সাকা নিট নি সংমুং কাংবলাই কেসেকেরেং অংমা ককতুমা মানমানি লগি লগিন হাপাং নাংমানি ইয়াপ্রি নাহারকা অ কেসেকেরেঙ্গ গদালজাক যত্ন রমজাখা। নখা সালসনি রমই খারসি মতাইতেই তের তিনি নিশিমি কচাম আগরতলানি চিব্রি মান্তব চেংজাখা। আবনুরগী সংসারজাক মানিকন চেঙ্গিরিবানু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া সানজাও চিব্রি মান্তব গানানি সাইদ্রা তৈমাও চিব্রি মতাইন তুকুরমানি পান্দা সংসারজাখা। বাণিক কমিটিনি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী সাকা কখরাং ত্রিপুরা সনামতি সানা নাহারমুং বাই খারসি বাণিক কমিটিনি চেতন বাই তাকলাই খারসি তেরনি ওয়ানসকমুং বুবাক চংজাখা এক পের মা কি নাম অচেতননি বখাকন নখা সালসনি হাপাংনি চেতন বাই খারসি বাণীক ফাইনাই যতন মাগনা দাল বিদাল ফাংসারা বাকজাগানো। খারসিতে নরগৈ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু তৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা খারসি মতাই অংখা হাস্তে ত্রিপুরানি কাইসা যতনি খুরসা জাকনাই কতর তের অ তের লুকুরকনি বিশিঙ্গ তংথকমুং হামজাকমুং তংকচাং হামক্রাইতেই বাই আবজারিনি তংহালক তুবুয়ান হনই খাকামানি কক বসাকা হাস্তেফা। ইয়াঙ্গো মন্ত্রীয়করা খা কাহামিয়াফারমা বসাকা লাইবুমা গনাং খারচিতের কুসুং কুসুং জরারমই কথালাইমং থানসাতে কুথুম লাইমানি বানে কতর অঙ্গই ফাই দঙ্গ হাস্তেনি লাইবুমাতে তং রাইদার রেগজাক অতের তাবুক সালচি সালকা আমচাইনি লুকুরকনি থানি আলাইদা সিনিমুং মানে দঙ্গ। কেন্দ্রনি ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতনি পুইলা ডেঙ্গু টিকা হাতিব কারিনানি গসিমুং রেখা অব হাকতনি পুইলা ডেঙ্গু টিকা ডেঙ্গু বেমার কাসুনানি বাকি অ টিকা গসিমুং মানখা বিশেষ ব্রেইনি সিমি বিশি চিতক জরা উমরনি বরক রক অ টিকা রেজাগৈ মানু। ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে থাইল্যান্ড খবৈ হায়ুংনি কাইব্রী চিথাম হাকতর অ টিকা গসিমুং মানখা। কেন্দ্রনি সাকামতে নুকুং হামক্রাই নাইখুংনি বখাকতে সাজাখা হাকতনি পুইলা ডেঙ্গু টিকানি অ গসিমুং মানমাবাই ডেঙ্গু বেমার কাসুমাও ভারতনি লুকু সাকাম হামক্রাই খ্লাইনাই বাবায় কাইসা কতরিয়াপ্রি। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি নৈচিদক সালমারি ককটিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্দাব হা কতরতৈ বুই হা কতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপসও লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরই মানবায়ানো। বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রংন কতর মিয়া সালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতাই হাঙ্কর লুকুলেখামং চুবা চুবদলনি।

0: এতন বাই লুকু লেখামং নই সাই নই চিস নতই ফ্রংমং সামং বুতং সংসারাখা সামং বুতং স্রাই রকনো লুকু লেখামং বাই থং লেখামং তৈ নুখংনি ককথুম সুপুং নতই ফ্রংজাখা কেন্দ্র হাপং সাকা থাই জুন তাল জরা খক বাচি বা রাজাক বাচি চুকু সাইরং ইউপিআই খবজাখা লোকসভাও কেন্দ্রনি রং মন্ত্রী ইয়াকচু পঙ্কজ চৌধুরী সাকা থাই রং বিশি ও ইউপিআই নি বিশংতে খক নই চিব্রী সাই সারা দকচি নি রাজাক রং ট্রান্সফার অংখা বকুরসাউই সাকা ইউপিআই বেরামনি পাই ফাল নাই মতং গনং তৈ কাহাম খাই বুসকাঙ্গত লংনানি বাকই কেন্দ্র হাপং আরবিআই তৈ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অব ইন্ডিয়া থানচাখে জুদা জুদা ইয়াপ্রী নাহারৈ টঙ্গো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান বখাগো মিয়া উনকৌটি হাঙ্কর ফটিগ্রাই কাঞ্চনবাড়ি পুইলা বেরামনি সাকাম কেন্দ্র ও সাকাম শিবির সংসার জাখা ও পুইলা বেরামনি সাকাম কেন্দ্রনি বিশৃঙ্গ কাইচুকু কামি পঞ্চায়েত তৈ এডিসি ভিলেজ নি লুকুরগ্ন সাকনাই মাগনা বিথি বাকজাখা আবনো কারিবো আয়ুষ্মান ভারত আবা কার্ডনি বাকই রেজিস্ট্রেশন খাই জাখা তাবুক নবর্তি বারনি ককতুমা বসকাং দাম নই চিব্রী সালসি গুমতি সালগ্রা হাঙ্কর গবং বাতি বাউইমা নুহনী হজাক মংরেখা নবর্তি বার নাইখুং তিনি সালনি সাকানি তুমারি থামচি নই ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগো খামানি তুমারি টংমানি নৈচিবা দশমিক নই ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুকনি দাম বাতামই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা চিচার দশমিক নই মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামচিনি তামই সতী ব্রীচিবাও
1: এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর।
2: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী সৌরিন ঘোষাল।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সৌরিন ঘোষাল। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতি হিন্দি, ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন বাংলা আধুনিক গান। আমাদের আজকের শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: এতক্ষণ
1: মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

0: আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভেলায়। ফোন করুন শ্রোতা বন্ধুরা আর শুনুন আপনার পছন্দের গান। দেখা যাক লাইনে কে রয়েছেন আমাদের আজকের প্রথম শ্রোতা। নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে লালন ভাই।
1: হ্যাঁ কেমন আছেন দিদি ভাই, ভালো আছেন তো?
0: ভালো আছি, ভালো আছি। বলুন কি শোনাবো আজ
1: দিদি? একটা প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো, শিল্পী হচ্ছেন অরুন্ধতী হোম চৌধুরী।
0: আচ্ছা কোন গানটা?
1: আর গানটা হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে।
0: ঠিক আছে, একদম খুব সুন্দর একখানি গান।
1: এই গানটা কি হবে?
0: নিশ্চয় নিশ্চয়, বিখ্যাত গান।
1: হ্যাঁ
0: কিন্তু আমাদের কাছে
1: এই গানটা আমরা সকলে মিলে শুনবো দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সব নেটওয়ার্কের সব বন্ধুদেরকে নিয়ে শুনবো।
0: নিশ্চয় নিশ্চয়, সব বন্ধুদের জন্য পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান।
1: হ্যাঁ নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: নমস্কার নমস্কার।

0: हेलो नमस्कार जी, अनिला देवी
1: नमस्कार।
0: का अपना भी कल एकटा गान सुनिए जी बहन।
1: बोलो।
0: गाने लाइन হচ্ছে, মিনতি করব তবুতাই, মিনতি করিব তবুতাই,
1: মিনতি,
0: কবে গানটি দিদি?
1: হ্যাঁ দেখছি দেখছি,
0: হ্যাঁ
1: মিনতি করিব
0: তবুতাই,
1: তবু
0: তাই
1: তবু তাই।
0: মিনতি করিব তবুতাই। আওয়াজ পানি খোলা আছে, আবার যারা রিবাজে বসে শুনছে গান শোনান কিন্তু।
1: আচ্ছা রাজেন্দ্র ভাই, আরেকটু পছন্দের কথা বলুন।
0: ইটা যদি নয় দিদি, ওটা যা দিবার জননী আমার, পৃথিবী আমার, ইটা
1: কোনটা?
0: জননী আমার, জননী আমার,
1: হ্যাঁ
0: পৃথিবী আমার, ওটা যা দিবে।
1: জননী
0: হ্যাঁ
1: আমার,
0: পৃথিবী আমার, জননী আমার, পৃথিবী আমার।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি
0: হ্যাঁ
1: পাঠিয়ে দিচ্ছি
0: রাখি,
1: পছন্দের গান। ঠিক আছে
0: আপনি চলে
1: ঠিক
0: আসবেন।
1: আছে ভাই, ভালো থাকবেন,
0: নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার
1: দিদি ভাই।
0: সুরের ভেলা।
1: হ্যাঁ সুরের বেলা নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার বলতে দি, কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ গো, ভালো আছি ভালো
1: তো
0: আছি।
1: দিদি ভাই, আমি একটি আধুনিক গান শুনবো,
0: নিশ্চয় বলুন। কোন
1: আমার পূজার ফুল, কিশোরদার কণ্ঠে দাদা ভাই, দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিশোর কুমারের বিখ্যাত একটা গান এটা, মানে ছোটবেলা থেকে শুনতাম এই গানটা।
1: ঠিক ঠিক দিদি ভাই,
0: হ্যাঁ
1: শুনলে মন
0: হ্যাঁ
1: ভরে না।
0: একদম একদম একদম ঠিক আছে, বুলটি দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি আপনার
1: হ্যাঁ
0: পছন্দের গান।
1: সব ভাইকে নিয়ে শুনবো দিদি ভাই, আপনিও
0: নিশ্চয়
1: শুনবেন।
0: নিশ্চয় ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার নবেন দিদি,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ অবিনাশ ভাই, স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন দিদি আপনি?
0: ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, ভালো লাগলো অনেকদিন পর।
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ বলুন,
1: আর
0: কি শোনাব? হ্যাঁ বলুন।
1: আপনি সোমবারে এসেছিলেন তো সেদিন আর লাইনটা পাওয়া যায়নি, একটু
0: আচ্ছা
1: বিজি ছিল।
0: আচ্ছা, আমি
1: যাই হোক,
0: ভাবলাম
1: আজকে
0: আপনি।
1: আবার এসেছেন তো সেই জন্য আবার পেয়ে গেছি, ভালো লাগছে।
0: হুম হুম হুম
1: তো আজকে আমাকে শুনে দেবেন, আকাশের কন্টেক্সটে জানা আছে,
0: হুম
1: এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম।
0: খুব সুন্দর একটা লীলা।
1: হ্যাঁ এই গানটা অবশ্যই পাবেন, কারণ
0: নিশ্চয়ই,
1: অনেকবার শুনেছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত গান আশা ভোঁসলের।
1: আর সবাই কিনে শুনবো, এই মুহূর্তে যারা শুনছেন নাকাবনে কোন আসন, সবাই কিনে শুনবো, আপনি শুনবেন।
0: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: ঠিক আছে দিদি, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার, আমি শ্রান্ত
0: শ্রান্ত
1: বলতে আছি
0: ভাই?
1: বলি,
0: হ্যাঁ,
1: ভালো আছেন তো?
0: ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো।
1: হ্যাঁ, আমিও খুব ভালো আছি।
0: মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও, নাকি আমার সঙ্গে কথা হয় না তোমার?
1: না, মাঝে মাঝে হারিয়ে যাই, ঠিক আছে, অনেকদিন পর আসলে। ও, আগে একদিন আপনার সাথে কথা হয়েছিল না,
0: হ্যাঁ
1: আর আজকে লাইনটা পেলাম। চেষ্টা
0: বলো।
1: করি, মধ্যে মধ্যে লাইন পাওয়া যায় না,
0: আচ্ছা,
1: আর আজকে আমার ভাগ্য খুব ভালো, আজকে লাইনটা পেলাম।
0: হ্যাঁ, আমারও ভাগ্য ভালোই বলতে হবে, অনেকদিন
1: হ্যাঁ,
0: পর
1: আগে
0: আমাদের।
1: একদিন লাইনটা পেয়ে খুব খাম কাটালের গল্প হয়েছিল না,
0: অনেকদিন পর
1: আর
0: আমাদের
1: আজকে
0: আন্ত
1: কি হবে?
0: ভাইয়ের সঙ্গে
1: আমাদের এদিকে তো
0: কথা।
1: মানে খেতি বাড়ি খুব বেশি চলছে,
0: হুম হুম হুম
1: ধান রোপণ করা চলছে
0: আচ্ছা,
1: বর্তমানে,
0: ফ্লাড
1: এগুলো
0: হয়নি তো তোমাদের এরিয়াতে?
1: কি
0: মানে গত কিছুদিন আগে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, তোমাদের ওইদিকে ফ্ল্যাট ট্যাট হয়নি তো?
1: না, আমাদের দিকে ফ্লাড নেই,
0: নেই?
1: না আমাদের দিকে ফ্লাড নেই, ফ্লাড ও নিচু আসাম, মানে ও গৌহাটি ওদিকে আছে, শিবসাগর,
0: আচ্ছা
1: ধেমাজি,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা
1: আমাদের
0: আচ্ছা
1: দিকে নেই,
0: হুম
1: বরাক
0: যাক।
1: উপত্যকা এইদিকে নেই, কাছাড় নেই,
0: ও আচ্ছা যাক, ভালো ভালো। ফ্লাড এফেক্টেড
1: আমাদের দিকে
0: এরিয়া
1: খালি
0: না হলে।
1: পাওয়ার টিলার, ট্রেক্টর, ওইগুলি হাল চাষ করছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আপনাদের এইদিকে কিরকম আবহাওয়া?
0: এখন তো ভালোই, আজকে কয়েকদিন ধরে ভালোই চলছে। কিছুদিন আগে তো মানে ভীষণ বৃষ্টি হয়েছিল, আর মানে বন্যা পরিস্থিতিও বেশ খারাপই ছিল বলা চলে।
1: আর রথযাত্রা তো অনুষ্ঠান
0: হ্যাঁ,
1: হয়ে
0: রথযাত্রা তো
1: গেছে, আর
0: চলছে চলছে আমাদের এখানে তো। আমাদের মানে বিষ্ণুপ্রিয় মণিপুরীদের তো 9 দিন ধরে ফিরারত পর্যন্ত রোজ কিন্তু
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: খাওয়া
1: না
0: দাওয়া
1: আমাদের
0: চলে।
1: দিকে এরকম হচ্ছে, মানে রথ ফিরারতের জন্য ডেইলি রাত্রে কীর্তন,
0: হ্যাঁ হ্যাঁ
1: ভোগ আরতি এইসব
0: হ্যাঁ
1: হয়।
0: হ্যাঁ হ্যাঁ আমাদেরও চলবে। প্রথম যেদিন থেকে শুরু হয়েছিল 9 দিন পর্যন্ত, মানে এক নাগাড়ে দুপুরে খাওয়া হবে প্রসাদ, তারপর রাত্রে আবার খিচুড়ি পায়েস, মানে যে যা ভাবে
1: সেম
0: যা হয়
1: আমাদের
0: পারে।
1: দিকেও এইরকম হয়,
0: হুম
1: দুপুরে ভোগ
0: হ্যাঁ,
1: হয়,
0: অন্ন প্রসাদ,
1: বিকালে
0: অন্ন
1: ভোগ
0: প্রসাদ
1: হয়।
0: করা হয়।
1: হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও
1: তাই
0: 9 দিন
1: ভাবছি
0: ধরে
1: একটি
0: চলবে।
1: গান শুনবো,
0: হুম বলো।
1: এসো দুটি বাই গৌরনি তাই, ওই গান
0: এসো,
1: এসো দুটি বাই গৌরনি তাই।
0: আচ্ছা তোমার বয়স কত হবে?
1: 25,
0: আচ্ছা, না আমি তুমি আমি জিজ্ঞেস করলাম এই কারণে, মানে গানের সঙ্গে তোমার বয়সের মিল খাচ্ছে না আর কি, সেই জন্যই।
1: নাও এই রথযাত্রা উপলক্ষে এই গানটি মানে
0: আচ্ছা আচ্ছা
1: পছন্দ করলাম,
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রান্ত
1: মানে
0: ভাই।
1: ঠাকুরের গানটা মানে
0: হ্যাঁ
1: পছন্দ
0: হ্যাঁ
1: করলাম।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে সবার জন্য পাঠিয়ে দিই তোমার পছন্দের গান।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবে।

0: নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার দিদি,
0: নমস্কার আশুতোষ ভাই,
1: আপনি কেমন আছেন?
0: ভালো আছি ভালো আছি।
1: ও, আগে গানের কথাটা বলে ফেলি,
0: নিশ্চয়।
1: আজকে আমি রবি ঠাকুরের একখানা গান শুনবো।
0: হ্যাঁ বলুন।
1: আমাদের লালন ভাই আজকে সুরের বেলাতে রবি ঠাকুরের গান দিয়েই শুরু
0: শুরু
1: করলেন,
0: করেছেন? হ্যাঁ হ্যাঁ
1: তো আমিও আজকে রবি ঠাকুরের একখানা গান শুনবো।
0: হ্যাঁ,
1: আসলে রবি ঠাকুরের গান চালিয়ে যদি শোনা যায় চোখটা বন্ধ হয়ে যায়, এত ভালো লাগে
0: সত্যি সত্যি
1: একেবারে।
0: সত্যি তাই।
1: আর আসলে রবি ঠাকুরের গান মনোযোগ দিয়ে শুনলে আপনার ক্লান্তি বোধ ডিপ্রেশন কোথায় যে হারিয়ে যায় কিছু সময়ের জন্য, তাই না?
0: ঠিক ঠিক ঠিক এতো।
1: তো রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে আধো আধো পরিচয়,
0: আচ্ছা
1: সেই অ্যালবাম থেকে এই গানটা শুনিয়ে দিন। ঘরেতে ভুমর এলো গুনগুনিয়ে, অনেক শিল্পী গেয়েছেন গানটি, তো দিদি আপনি আমাকে শুনিয়ে দিন আমার ভীষণ প্রিয় শিল্পী লোপা মুদ্রা দিদির কণ্ঠে।
0: দেখছি
1: মধুর গানটির গীত সুর রবি ঠাকুর দিয়েছেন।
0: ঠিক আছে আশুতোষ ভাই, আমি দেখছি যদি
1: দিদি
0: লোপা মুদ্রা
1: গতকাল
0: না পাই।
1: আমাদের অবিনাশ ভাইয়ের বাড়িতে গেছি,
0: কবে কবে?
1: একটু ধর্মনগরে কাজ ছিল,
0: আচ্ছা
1: তো আসার পথে ভাবলাম যেন একটু দেখা করে আসি। খুব ভালো লাগলো। আর আকাশবাণীর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, বাইরের কয়েকটা রেডিও স্টেশনে আমাদের অবিনাশ ভাই কিন্তু কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেন।
0: আচ্ছা হ্যাঁ বলেছিলেন একদিন।
1: উত্তরপ্রদেশে একটা স্টেশন রয়েছে
0: হ্যাঁ
1: রেডিও আরিয়ান,
0: আচ্ছা
1: সেখানে কিন্তু কয়েকবারই পুরস্কার পেয়েছেন।
0: বাহ,
1: তো
0: কোন কোন
1: এই
0: রেডিও?
1: লাস্ট উনি তিনবার
0: হ্যাঁ
1: উনাকে পুরস্কৃত করা হয়েছে, একবার রিস্ট ওয়াচ পেয়েছেন,
0: বাহ
1: তারপর রেডিও পেয়েছেন,
0: বাহ,
1: তারপর একটা সাউন্ড সিস্টেম পেয়েছেন, আমাকে
0: ওরে
1: দেখিয়েছেন।
0: বাবা, আচ্ছা তো রবি অবিনাশ ভাইকে তো পার্টি দিতে হবে তাহলে আমাদের সবাইকে।
1: একদম একদম। আর না আসলে আমাদের অবিনাশ ভাইয়ের মধ্যে ভীষণ ট্যালেন্ট রয়েছে, ভীষণ ট্যালেন্ট ন্যাস কিন্তু
0: আচ্ছা
1: আসলে এমনিতে বোঝা যায় না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বিভিন্ন রেডিও স্টেশনে যে অংশগ্রহণ করে
0: হ্যাঁ
1: কুইজ কম্পিটিশনে বা ইয়েতে বোঝা যায়।
0: আচ্ছা
1: আসলে
0: আচ্ছা
1: একটা কথা আছে না দিদি,
0: হুম
1: ভরা কলস লড়ে না।
0: হুম হুম হুম হুম এটা সত্যি তো।
1: আর আর অবিনাশ ভাইয়ের যে বাবা
0: হ্যাঁ
1: ভীষণ সংস্কার প্রিয় মানুষ,
0: আচ্ছা আচ্ছা
1: আমি যাওয়ার পর উনার যে শারীরিক ভাষা
0: হ্যাঁ
1: কি বলবো দিদি, দুর্দান্ত,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: খুব ভালো লাগে। তো
0: যাক,
1: সেই আদরেই কিন্তু আমি যাই,
0: হ্যাঁ
1: ধর্মনগর যা
0: হ্যাঁ
1: পড়লেই আমি একবার দেখা করে আসি।
0: কোন জায়গায় যেন ওর বাড়িটা?
1: ধর্মনগর আপনার জায়গাটার নাম হচ্ছে ইয়েটা পেরিয়ে, হাফলং বাজারটা পেরিয়ে সামনে,
0: আচ্ছা আচ্ছা
1: যেটা হাটের বাঁদিকে কিছু রাবার গাছ রয়েছে এই আশেপাশে,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ধর্মনগর যাওয়ার আগে?
1: ধর্মনগর যাওয়ার আগে।
0: আচ্ছা
1: তো অবিনাশ ভাইয়ের বাড়িতে ধর্মনগর মনে হয় খুব বেশি হলে 2-2.5 কিলোমিটার হবে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে মেন টাউন এরিয়াতেই রয়েছে।
1: হ্যাঁ মেন টাউনে।
0: হুম হুম হুম
1: আর এই গানটা দিদি আপনাকে নিয়ে শুনবো, আর আমাদের রাজেন্দ্র ভাই আর পিন্টু সিনহা আর নেটওয়ার্কের সব বন্ধুরা সব।
0: ঠিক আছে ঠিক আছে আশুতোষ ভাই, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। ভালো
1: নমস্কার।
0: থাকবেন ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার, শরীর ভালো?
0: নমস্কার দিদি।
1: হ্যাঁ
0: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মাখাজাতে অসিত রায় বলছি, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি
0: প্রচুর
1: কেমন
0: বৃষ্টি হচ্ছে
1: আছেন?
0: এখানে।
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে।
1: তাই?
0: হ্যাঁ প্রচুর বৃষ্টি।
1: আচ্ছা, আমাদের এখানে আবার একদম ঝলমলে রোদ্দুর উঠেছে।
0: হ্যাঁ সব প্রকৃতির ব্যাপার তো।
1: কিছুদিন আগে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল।
0: হ্যাঁ এখানে দক্ষিণবঙ্গ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন।
1: আচ্ছা আচ্ছা,
0: শুনতে
1: ফ্ল্যাটের
0: ইচ্ছা করছে জবাব দিই ছবির, ভালোবাসো বা নাই বাসো আমি তোমায় ভালোবেসে যাব। কুমার শানু,
1: বাহ,
0: এই
1: একটু
0: গানটা শোনা যায় লালন ঘরামি, বাদল খটিয়া, রবীন্দ্র ও আপনাদের সবাইকে।
1: আচ্ছা আচ্ছা, গানের লাইনটা আবার বলুন।
0: ভালোবাসো না আমি তোমায় ভালোবেসে যাব, জবাব দিই কুমার শানু।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।

0: একেবারে মুখস্থ সব।
1: হবে ওটা?
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়
1: ঠিক আছে,
0: নিশ্চয়,
1: ভালো থাকুন তাহলে।
0: আপনিও খুব ভালো থাকবেন।
1: ঠিক আছে, ওকে।
0: নমস্কার নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা।
0: নমস্কার।
1: হ্যালো
0: এখানে শুনতে পাচ্ছেন?
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিউড়ি জেলা থেকে।
1: স্বাগত আপনাকে প্রেমজিৎ ভাই, আমাদের
0: আরে ভাই, এত বিজি আজ,
1: সর্বশেষ শ্রোতা মনে হচ্ছে আজ
0: আয়োজন
1: আপনি।
0: করতে করতে করতে আমার আঙ্গুল শেষ হয়ে গেছে এবং
1: সো
0: মনে
1: সরি,
0: ব্যথা
1: সো
0: করছে।
1: সরি।

0: হ্যাঁ
1: বলছি কি, ব্রেইনে এফেক্ট করছে কিন্তু আমি আমার, বুঝতে পেরেছি, মানে মোবাইলের দিকে দেখতে দেখতে দেখতে চোখের মধ্যে ঠিক করছে, মানে যেন কি উল্টো পাল্টো কথা বলতে পারি, যেন এটা মনে হচ্ছে।
0: ঠিক আছে, কোনো
1: আচ্ছা
0: অসুবিধা নেই, আমরা আমাদের প্রেমজিৎ ভাইকে অনেক আগে থেকেই চিনি,
1: ঠিক
0: কোনো
1: আছে, ঠিক
0: অসুবিধা
1: আছে,
0: নেই, বলুন।
1: বলে কি মানে ওরা তো ওরা তো উৎসব তো চলছে না,
0: হুম হুম হুম চলছে।
1: আমাদের এদিকে তো কালকে কি বলবো, মানে অনেক ভালো রথ হয়েছে এখানে, বিশেষ করে আপনাদের সম্প্রদায় যারা, বিশেষ
0: হ্যাঁ
1: মনে করি
0: হ্যাঁ
1: যারা,
0: আমাদের একটা বিশেষ
1: ওনারা তো মানে কি
0: অনুষ্ঠান এই
1: বলবো, মানে
0: রথযাত্রার।
1: আমরা আসলে একটা ভিডিও পাঠিয়েছি
0: আচ্ছা
1: মোবাইলের মধ্যে, মানে
0: আচ্ছা আচ্ছা
1: হোয়াটসঅ্যাপের মাধ্যমে,
0: আচ্ছা
1: এখানে অনেক রথ একসাথে মিলিত হয়েছে, এবং
0: হুম হুম
1: বিভিন্ন
0: হুম
1: যে রথ নিয়ে এসেছেন বিভিন্ন গ্রাম থেকে,
0: হুম
1: আপনাদের যারা মহিলারা রয়েছেন,
0: হুম
1: ওনারা কিন্তু মানে কি বলবো, ভক্তরা এত সুন্দর বস্ত্র পরিধান করেছেন,
0: হুম
1: একক
0: হুম হুম
1: গ্রামের এক এক কালারের বস্ত্র পরিধান
0: হ্যাঁ
1: করে এত
0: হ্যাঁ
1: সুন্দর
0: হ্যাঁ হ্যাঁ
1: করেছেন।
0: হ্যাঁ হ্যাঁ এটা
1: বিভিন্ন
0: আগে থেকেই,
1: আপনাদের
0: আগে
1: এখানে
0: থেকেই
1: বর্তমান
0: ঠিক করে রাখা হয় এবং
1: রাখা হয় এখানে,
0: হ্যাঁ হ্যাঁ
1: মানে বৎসরে প্রতি বৎসর এখানে, মানে এখানে পালন করা
0: হুম
1: হয় আমাদের রামকৃষ্ণনগর এবং আনুপুরের মিডিলে, হরিণগর গ্রামের নাম।
0: আচ্ছা
1: আমাদের
0: আচ্ছা
1: এখানে তো আপনাদের লোক অনেক আছেন, বুঝতে পেরেছেন,
0: আচ্ছা আচ্ছা
1: তার জন্য
0: তবে
1: এখানে
0: তবে
1: খুব
0: আরো
1: ভালো
0: কি
1: একটা,
0: জানেন প্রেমজিৎ ভাই, শুধু রথের দিনই না, মানে যতদিন এই অনুষ্ঠান চলবে, 9 দিন ধরে তো আমাদের
1: কয়েকদিন ধরে
0: মণ্ডপগুলিতে
1: আলাদা
0: হয়।
1: ভাবে খেতে হয় না,
0: হ্যাঁ হ্যাঁ
1: রান্না করে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: দুপুর
0: হ্যাঁ দুপুরে প্রসাদ, অন্য অন্ন প্রসাদ, রাত্রেবেলা খিচুড়ি পায়েস, সবজি টবজি যা হয়,
1: আপনাদের তো মানে সিস্টেম রয়েছে, প্রত্যেক গ্রামে একটা মন্দির থাকে, সেই মন্দির অনুষ্ঠান করে,
0: শুধু একটা না দুটো তিনটে মন্দিরও থাকে আমাদের পাড়ায়, তো
1: গ্রামে
0: দুটো মন্দির
1: লোকজন বেশি
0: রয়েছে।
1: হলে সেটা
0: হ্যাঁ
1: করতে হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরো কি জানেন, প্রতিদিন মানে সন্ধ্যায় আমাদের যারা মহিলারা রয়েছেন, এক একদিন এক একটা ড্রেস কোড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেমন কোনো দিন হলুদ, কোনো দিন লাল, কোনো দিন পিঙ্ক, কোনো দিন গ্রিন কালারের, এই ধরনের ড্রেস কোড থাকে। ওই ড্রেস কোড মানে প্রত্যেকেই পরে আসবে রাত্রিবেলা আর কি, সেখানে অনেক নাচ গান হয়, খুব মজা হয় এই রথের
1: ভালো লাগে,
0: কটা দিন।
1: মজা লাগে।
0: হুম হুম
1: আর বিশেষ করে এখন আমি বাইরে আছি, এখানে এসেছি মানে পুজো করতে আর কি, বিষ্ণু পুজো করতে।
0: আচ্ছা
1: এখন এখন তো বিষ্ণু পুজো মনে করো শুক্রবার অব্দি আমরা করতে পারবো, তারপরে তো মনে করুন উত্তান স্বয়ং একাদশী আসছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: বিষ্ণু
0: হ্যাঁ
1: তখন অন্তঃসজ্জায় চলে যাবেন, তারপর
0: হ্যাঁ
1: তো বিষ্ণু পুজো কয়েকদিন হবে না,
0: ও
1: তারপর আবার উত্তান একাদশী
0: আচ্ছা আচ্ছা
1: করতে হয়।
0: আচ্ছা আচ্ছা কতদিন ওর মানে শয্যায় থাকবেন উনি, আবার কবে উঠবে?
1: মনে করুন ওই যে যখন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি আবার মানে অনন্ত সিদ্ধাকে বলবেন,
0: ও হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে হরি উত্থান, হরি উত্থান কার্তিক মাসের সংক্রান্তিতে হয় সেটা না? হ্যাঁ হ্যাঁ ঠিক
1: তখন
0: আছে,
1: মানে উত্থান একাদশী,
0: হ্যাঁ হ্যাঁ সেদিন
1: আর তখন
0: আমাদেরও
1: তারপর
0: কিন্তু,
1: থেকে আবার চুপ চিনতে পারবে, এইটা ঠিক আছে, বিষ্ণু রেস্ট করেন, বিষ্ণু যদি ঘুমিয়ে যান তাহলে তো আমরা চলবো কিভাবে, ঠিক আছে।
0: হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ এই কদিন তো এই শ্রাবণ মাসটা তো মহাদেবের মাস।
1: আসলে দেখুন দিদিভাই একটা কথা
0: হ্যাঁ
1: বলি আপনাকে,
0: হ্যাঁ
1: কথা প্রাসঙ্গিক কথা এসেছি, আর আশা করি সেটা বললে তারাও খারাপ পাবেন না,
0: হুম
1: কারণ একটা ভালো ভাবে আমি বলছি,
0: হুম
1: যেমন শ্রাবণ মাসে শুরু হয়েছে, মানে প্রতি সোমবারে হয়তো বা ভক্তরা মন্দিরে যান,
0: হুম
1: শিবের উপোস থাকেন,
0: হুম
1: এবং আসলে দেখুন অনেকজনকে জিজ্ঞেস করলে অনেকরা বলেন কি জানেন,
0: হুম
1: বলেন যে দেখুন শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস,
0: হুম
1: আসলে শিবের শিবের জন্ম মাস নয়,
0: না
1: কারণ দেখুন
0: না না
1: শিব তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব,
0: হ্যাঁ
1: তিনি
0: হ্যাঁ হ্যাঁ
1: অনন্ত,
0: হ্যাঁ
1: ঠিক
0: হ্যাঁ
1: না, উনার উনার জন্ম নেই, মৃত্যু নেই, উনার মাতা নেই, পিতা নেই, তিনি
0: হুম হুম
1: সবকিছু।
0: হুম হুম হুম
1: আসলে মেন কথা হচ্ছে যে শ্রাবণ মাস এবং মানে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের
0: হুম
1: শিবকে আরাধনা করলে শিবকে মানে
0: হুম
1: পাওয়া যায়, অতএব
0: শ্রাবণ মাস আর কবে?
1: আর তো মানে কোনো শিবরাত্রির সময়
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যখন ইয়ে হয় ফাল্গুন মাসে,
0: হ্যাঁ
1: বা আসলে তখন মানে এই যে শ্রাবণ মাস যেটা, শ্রাবণ
0: হুম
1: মাস শিব পুজোর জন্য একটা একটি ভালো মাস,
0: হুম
1: প্রযোজ্য
0: হুম
1: মাস,
0: হুম
1: এই মাসে শিবকে আরাধনা করলে বা উপোস থেকে পুজো অর্চনা করলে ভক্তের মনের বাসনা পূর্ণ হয় এবং
0: হুম হুম
1: সমস্ত রোগ ব্যাধি মুক্ত হয়,
0: হুম হুম হুম
1: সেটি আর কি উদ্দেশ্য হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: কারণ
0: বলুন
1: তোমার মনে
0: প্রেমজিৎ ভাই, পছন্দটা জেনে নিই আগে গানের।
1: আজকে আমাকে গান শুনিয়ে দিন,
0: হুম
1: যেটি গান রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই যে মধ্যে জন্মভূমি ভারতবর্ষ নাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই যে মধ্যে জন্মভূমি ভারতবর্ষ নাম, এরকম গানটি রয়েছে। আর বিশেষ করে দেখুন আজকে একটি বিশেষ দিন আমাদের কাছে, প্রত্যেকের কাছে, ভারতবর্ষে 140 কোটি আমরা জনসাধারণ রয়েছে, নাগরিক রয়েছে আমাদের, আজকে কিন্তু আজকে গর্বের সাথে শ্রদ্ধার সহিত আজকে আমরা আমাদের এই মানে জাতীয় পতাকাকে আমরা স্যালুট জানাই আজকের দিনে, কারণ দেখুন 1948 কিন্তু 22 জুলাই কিন্তু আমাদের এই জাতীয় পতাকা মানে ভারতের

0: একশো টাকা
1: হিসেবে গ্রহণ করা হয়েছিল। হ্যাঁ,
0: এর জন্য আমরা মানে সত্যি কথা বলতে গেলে আমরা গর্বিত, গর্বের সঙ্গে আমরা পতাকাকে
1: নমস্কার।

বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে। নমস্কার।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি শিপলি, শিল্পী স্বপ্না চক্রবর্তী এবং অংশুমান রায়। পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বেলা 12:30। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন খামোশের ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর

বেলা 2:15। অনুষ্ঠানে আজকের শিল্পী উস্তাদ আমজাদ আলী খান। মনসা মঙ্গল বেলা 2:30। আজকের পর্ব দুর্গার বিবাহ, পরিবেশনায় তপন মালাকার ও তার দল। বিকেল 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে। এবারে সংবাদ। বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাতির জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, ছটা বেজে 30 মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

এই মাসের অতিথি রাত 8:05। 8:30 শুনবেন নানান স্বাদের গান। প্রতিমা বড়ুয়ার কণ্ঠে শুনবেন লোকগীতি রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে রাত 9:30 শুনবেন শাহনাই বাদন শিল্পী আলী আহমেদ হোসেন ও তার দল। রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি রাত 10:10। এবারে সংবাদ। সন্ধ্যে 7:45 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতামথুরা, আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি, প্রথম শিল্পী স্বপ্না চক্রবর্তী।

প্রথমে স্বপ্না চক্রবর্তী এবং পরে অংশুমান রায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

গানখানি শুনলেন শিল্পী উদিত নারায়ণের কণ্ঠে। কমপ্যাক্ট ডিস্কে পরিবেশিত হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হল। অনুষ্ঠানে আজ শুনলেন।

আকাশ বাড়ি কয়লা শহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:29:55। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত হয়ে গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। আজ তিনি ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফ্ট INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13, উদ্ধার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবার বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হবার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বেলা 11টায় সবার কাজ শুরু হলে রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সিকিমের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবার পক্ষ থেকেও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বলার সুযোগ দিলে শ্রী খার্গে নিটের বিষয়টি তুলে ধরেন। বিরোধী এবং সরকার পক্ষের সদস্যদের মধ্যে এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সবার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদের আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল NDA সংসদীয় দলের বৈঠকে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি

0: নিট প্রশ্নপত্রের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভ স্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিনা অনুমতিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় বিজেপির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত নিন্দাজনক দিন। প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদা উপেক্ষা করে বিরোধী দলনেতা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের ওপর নজর দিতে হবে। ডক্টর জয়শঙ্কর বলেন, এবছর আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই আরও নিরাপদ ভবিষ্যৎ ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করছে।
1: In this era of volatility and disruption, the most visible stress is on supply chains. Energy, food and health security can no longer be taken for granted. Observing international law in that regard is therefore vital. 2026 is the ASEAN-India year of maritime cooperation. At the same time, both India and ASEAN are optimistic about their prospects. Our eyes must therefore be firmly fixed on opportunities even while addressing challenges.
0: তিনি আজ ফিলিপিন্সের মানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গেও আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। কর্ণাটকের কারোয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট INS মালাফান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল APC সিং। এছাড়া ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাচ্চন, কোচিন শিপইয়ার্ডের প্রতিনিধিরা, ঊর্ধ্বতন নৌসেনা অফিসাররা উপস্থিত ছিলেন। INS মালভানের 80%-এরও বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন।
2: As far as naval shipbuilding is concerned, India has always had an edge and we had carried our legacy forward in making ships. So very good progress has been made in our Atmanirbharta as far as shipbuilding is concerned. I just hope that, you know, other two services, especially Indian Air Force, learns the lesson as to how Indian Navy has been able to, you know, get this whole concept right, where you have your Indian Navy officers who are embedded in your shipbuilding right from the beginning.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সঙ্গে শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারডাং এ NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ গতকালই উদ্ধার হয়। আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আকাশবাণীর প্রতিনিধি মানস প্রতিম শর্মা জানিয়েছেন। সুড়ঙ্গের মধ্যে এখনও 12 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল

0: পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এক বিবৃতিতে বলেন,
1: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
0: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতে ইরান বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এই নিয়ে টানা ১১ রাত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়। এর আগে গত তিন মাস কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী 30টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশ্লেষণ আরেকবার। বিরোধীদের লাগাতার হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: সময় প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর। আসরে এবারে শুনুন শরৎবাদন স্বর সমীর রাগে, শিল্পী উস্তাদ আমজাদ আলী খান।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে সোয়ার সামির রাগে এতক্ষণ শুনলেন শরদ বাদন, শিল্পী ছিলেন উস্তাদ আমজাদ আলী খান। আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।
1: হ্যালো।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব দুর্গার বিবাহ। অংশগ্রহণে দক্ষিণ পদ্মবিল পানিসাগরের তপন মালাকার ও তার দল।
1: বলো বলো মা বিশ্বরে সোমেশ্বরে রাজ রাজ্যেশ্বরে অষ্টনাগ সপ্রেমানন্দে।

গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম নম নম সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হেতবে পার্বতীর প্রিয়।

দেব মহেশ্বর, দিব্য রূপ ধরিয়া মামা গৌরীকে বিয়া কর, নারদের মুখে শুনিয়া দেব ত্রিলোচন, সুন্দর শ্যামল তনু ধরিলা শঙ্কর, গোসাই রূপের কথা কখনো না যায়, বেড়া ছিদ্র করিয়া।

চারি গন্ধর্বে তবে পান বার্তন পাইয়া সুবর্ণের কাঠে পিড়ি আনিলেন দাইয়া উত্তম গামারি পিড়ি মধ্যে মধ্যে শোনা শুভকণে ছাড়ি।

শুনলেন মনসা মঙ্গল গানের দুর্গার বিবাহ পর্বটি। অংশগ্রহণে ছিলেন দক্ষিণ পদ্মবিল পানিসাগরের সুখেন্দ্র মালাকার, স্বপন মালাকার, শম্ভু মালাকার, পরেশ মালাকার, বীণা মালাকার ও তপন মালাকার। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। মনসা মঙ্গল গানের পরবর্তী পর্ব মনসার জন্ম।

পরিকল্পনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।

আপনি শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি, সন্ধে ৬টায় ঘর গৃহস্থী, ৬টা বেজে ৩০ মিনিটে শুনবেন মনসা মঙ্গল, ৬টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ৭টা বেজে ৪৫ মিনিটে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ ৭টা বেজে ৫৫ মিনিটে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৮টা বেজে ৫ মিনিটে শুনবেন এ মাসের অতিথি মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস ৮টা বেজে ৩০ মিনিটে, ৭টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন ৯টা বেজে ৩০ মিনিটে, ৭টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, ১০টা বেজে ১০ মিনিটে শুনবেন নজরুল গীতি, ১০টা বেজে ২০ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে

সম্প্রচারিত হবে বিশ্ব সংবাদ 10:30 আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, সকলে নিশ্চয় বালাই আসইন। তো এখন যে গরম পড়ছে নানি, এর মধ্যে মেঘ দেয়, বাজ দেয়, বৃষ্টি দেয়, তুফান দেয়, তো এই সময়ের মধ্যে আমরার অসুস্থ হওয়ার খুব একটা প্রবণতা থাকে। তো আজ আমরা একজন ডাক্তারবাবুরে আসরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা ডাক্তারবাবু।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান দিলাম।
1: আমি ডক্টর রঞ্জন দাস, একজন হোমিওপ্যাথি ডাক্তার।
0: আচ্ছা, তো আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতে?
1: আজকে এই সময়ে মেইনলি আমাদের যে রোগগুলা সমাজের মধ্যে আছে, যেরকম যেরকম হচ্ছে জলবাহিত রোগ, তারপর বিভিন্ন মশাবাহিত রোগ, এবং এই যে প্রচণ্ড তাপমাত্রা, যে প্রচণ্ড গরম, সেইটা থেকে কি করে প্রতিকার পাওয়া যায়, সেই সব নিয়ে আলোচনা।
0: আচ্ছা, খুব খুব

0: সুন্দর আলোচনা করুক দাদাবাবু।
1: আচ্ছা, আজকে এই সময় প্রথমে বলি যে সব যে এই যে প্রচন্ড গরম পড়েছে সেটা নিয়ে আলোচনা করি আগে। তো এই যে প্রচন্ড গরম, এই রোদে আমাদের শরীরে যে জলের পরিমাণ থাকে সেই জলটা অনেক ক্ষেত্রেই কম পড়ে যায়। সেই জন্য আমাদের শরীরে জলের যে স্বল্পতা হয় সেই স্বল্পতা থেকে বিভিন্ন রকমের রোগ দেখা যায়। বিভিন্ন রকমের রোগ বলবো না, লক্ষণ দেখা যায়, যেরকম শরীরে জল কমে গেলে আমাদের শরীরে দুর্বলতা প্রকাশ পেতে পারে, শরীরে বিভিন্ন মাংসপেশিতে ব্যথা অনুভব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরে যেতে পারে, হঠাৎ করে আমরা অজ্ঞান হয়ে পড়তে পারি, শরীরে বিভিন্ন রকমের বমি ভাব হওয়া, খিদে না পাওয়া, এইসব বিভিন্ন সমস্যা হতে পারে। তো এইসব সমস্যা থেকে আমরা যদি নিজেকে মুক্ত রাখতে হয় এই প্রচণ্ড রোদের দাবদাহ থেকে, আমরা নিজেদেরকে সবসময় চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে জল পান করার। এবার পর্যাপ্ত পরিমাণে জল পান করাটা সবার ক্ষেত্রে সমান হয় না। যেরকম কেউ যদি সবসময় একটা ঘরে বসে, মানে বদ্ধ ঘরে বসে কাজ করছে, অফিস কাজ করছে, রোদে বেরোচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে যেরকম একটা নর্মাল পরিমাণ, যেমন 2 থেকে 3 লিটার জল যদি প্রতিদিন পান করে, সেই নিজেকে শরীরে জলের স্বল্পতা থেকে যেরকম রক্ষা করতে পারে, তেমনি যে মানুষটা প্রতিদিন মাঠে ঘাটে পরিশ্রম করছে ওনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণ, যেমন 3, 3.5, 4 লিটার জল যদি উনি পান করেন, তাহলে হয়তো সেই স্বল্পতা থেকে দূরে থাকতে পারেন।
2: কারণ তাই তো রোদ মেঘ বৃষ্টির কাজ করে,
1: একদম একদম
2: গ্রামের লোকে অনেক জল বারোইয়া যায়। তো ওটার লেগে আমরা যে কৃষক ভাইরা দাদারা আছেন তারা 3 থেকে 4 লিটার জল ডেইলি খাইতাও,
1: ডেইলি খেতে হবে জল। এবার ডেইলি জল পান করার ব্যাপারটা আরেকটা বলি, সেই জায়গা থেকে আসছি যে জলের সাথে যেরকম রোগ জীবাণু আমাদের শরীরে যে ঢুকছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ যেহেতু বলছি জল প্রতিদিন বেশি পান করা দরকার, সেই সাথে জলটাও কেমন হবে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন অনেকের ঘরে এখন ফিল্টার ব্যবহার করেন, আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাকে পান করা যতদূর সম্ভব হয়। যদি সেটা সম্ভব কোনো কারণে না হয় তাহলে যেসব ফিল্টার পাওয়া যায় সেই ফিল্টারে জল ফিল্ট্রেশন হয়ে যে জলটা আসে সেটা পান করলেও আমাদের বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা মুক্ত পেতে পারি। কিন্তু যারা ছোট বাচ্চা আছে বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই জলটা ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা পান করানোই শ্রেয়, শিশুকে রোগমুক্ত রাখার জন্য। এইবার জলবাহিত যেসব রোগ আছে তার মধ্যে আমাদের সমাজে দেখা যায় এইসব সময়ে বিভিন্ন বড় বড় রোগ আছে, সেইসব থেকে যে ছোট ছোট রোগগুলো আমাদের এখানে আছে, যেটা মানে প্রতিদিন যেগুলো আমরা নিয়ে ভুগি, যেরকম ডায়রিয়া একটা সমস্যা আছে, আমরা যদি বিশুদ্ধ জল না পান করে জীবাণুযুক্ত জল যদি পান করি সেটা পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। যেরকম ডায়রিয়া আছে, কলেরা আছে, হেপাটাইটিস এ আছে, টাইফয়েড আছে, সেই সব রোগগুলোকে এড়ানোর জন্য আমাদেরকে জলটা বিশুদ্ধ জল পান করা দরকার। তার পাশাপাশি যে আমরা যে খাদ্য গ্রহণ করি বাজার থেকে, এই সময়ে যে খাদ্যগুলো আমরা সবজিগুলা ফল কিনে আনি, যেমন এই সময়ে সব জায়গাতে সিজনাল ফ্রুট, যেমন যে যেসব ঋতুতে যেসব ফল পাওয়া যায়, যেরকম আম, কাঁঠাল, এইগুলো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। আমরা যদি এইগুলো বাজার থেকে কিনে আনি, আমরা চেষ্টা করব আগে ফলটাকে বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে কেটে সাথে সাথে খাওয়ার। আমরা ওইটাকে রেখে দিয়ে কোনো পাত্রে রেখে দিলাম আঢাকা অবস্থায়, বা ফ্রিজে রেখে দিলাম, পরবর্তী সময় সেটাকে বের করে আমরা ওইটাকে খেলাম, সেই সব না করে আমরা চেষ্টা করবো বাজার থেকে এনে সেটাকে যখনই আমরা কাটবো তার আগে ভালো করে ধুয়ে কেটে সাথে সাথেই আমরা ফলটাকে খাওয়ার চেষ্টা করবো। তার সেই সব করলে জলের সাথে সাথে খাওয়ার থেকে যেসব রোগগুলো আসছে, যেরকম হেপাটাইটিস এ বললাম, টাইফয়েড বললাম, সেইরকম জিনিস রোগ থেকেও আমরা মুক্ত পেতে পারি।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। হেপাটাইটিস এ যে এটা মানে কিতা ভাবে চললে যে এটার ইয়ে থেকে কোনো রোগ হইতে পারে?
1: এটাও জলবাহিত রোগ বা খাদ্যর মাধ্যমে অনেক সময়
0: হেপাটাইটিস বি শুনছি, হেপাটাইটিস এ কিতার লেগে হয়?
1: হেপাটাইটিস বি সম্পূর্ণ আলাদা। বিটা যেখানে রক্তের সংক্রমণ থাকে সেই সব ক্ষেত্রে হেপাটাইটিস বি, যেমন যদি কেউ যদি অপরিষ্কার পরিচ্ছন্ন নিডেল বা সুচ যদি ব্যবহার না করে থাকে ইঞ্জেকশনের সময় বা ব্লাড ট্রান্সফিউশনের সময়, যদি অপরিষ্কৃত যে সুচ থাকে সেই সব ব্যবহারের ফলে হেপাটাইটিস বি হয়, যেখানে রক্তের

0: সংক্রমণ থাকে, কিন্তু হেপাটাইটিস এটা রক্তের সংক্রমণ হয় না, ওইটাতে জল দ্বারা সেখানে পরিশুদ্ধ জল না পান করলে হেপাটাইটিস এটা ছড়াতে পারে। সেম যেরকম হেপাটাইটিস বিও লিভারের সমস্যা, হেপাটাইটিস এও একটা লিভারের সমস্যারই একটা ভাগ। সেই ক্ষেত্রে আমাদের বদহজম হওয়া, বমি বমি ভাব পাওয়া, পেটে যেমন কনকনে একটু ব্যথা হওয়া, কোনো সময় পেট খারাপ হওয়া, ওইরকম সমস্যা হতে পারে। শারীরিক দুর্বলতা হওয়া, খিদে না পাওয়া, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, এরকম সমস্যাও হতে পারে। সেই হেপাটাইটিস এটাই অপরিষ্কার পরিচ্ছন্ন জল পান করলে হেপাটাইটিস হওয়ার হওয়ার চান্সটা বেশি থাকে।
1: আচ্ছা, তো এই গেল তো মানে কিছু গেল যে বড়রার কথাই কইলাম, বাচ্চারার ক্ষেত্রে আপনি কিটা কইবা?
0: বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই বলি, আগেও বলেছি একবার, বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে জলটা আমরা কোনোভাবেই ফিল্টার করা জলটা খাওয়াবো না। আমরা সবসময় চেষ্টা করব যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা খাওয়ানো, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম থাকে। তো সেই সব ক্ষেত্রে মানে বয়স্কদের তুলনায় কম থাকে, প্রাপ্তবয়স্কদের তুলনায় কম থাকে, সেই কারণে আমরা ওদেরকে ওই জলটাই পান করাবো যে জলটা আমাদের নিজেদের মনে হয় যে সম্পূর্ণ পরিমাণে জীবাণুমুক্ত। আমাদের যতটা চেষ্টা থাকবে যে সম্পূর্ণ পরিমাণে জীবাণুমুক্ত জলটাই আমরা ওদেরকে খাওয়াবো। বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি আমরা দেখেছি পেট খারাপ, ডায়রিয়া, এইসব সমস্যা বেশি হয়, এবং সেইটা কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন খাবার, জল, সেইসব দিক থেকে হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই কারণে আমরা জল এবং খাবার, বাচ্চাদের খাবার, আমরা এমন পাত্রে রাখবো যেখানে আমরা পাত্রটাকে সম্পূর্ণ ঢেকে রাখলাম, কোথাও ধুলোবালি পড়ছে না বা মাছি বসছে না সেইখানে। সেই সব খাবার দাবারগুলো আমরা এখনই রান্না করা হলো দিয়ে এখনই আমরা চেষ্টা করবো সেটাকে যদি সম্ভব হয় সেটাকে খাইয়ে দেওয়ার, রান্না করে সেটাকে ফ্রিজে রেখে দিলাম বা আট ঢাকা অবস্থায় রাখলাম সেটাকে যাতে আমরা না খাওয়াই। তার পাশাপাশি বাচ্চাকেও আমরা চেষ্টা করবো যথাসম্ভব জল পান করানো। এইবার বাচ্চা, যে কিছু কিছু বাচ্চা আছেন যারা মায়ের বুকের দুধের উপর সম্পূর্ণ পরিমাণে নির্ভরশীল, সেই সব ক্ষেত্রে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে আমরা চেষ্টা করব যাতে ঘন ঘন বাচ্চাকে আমরা মায়ের বুকের দুধ পান করাতে পারি, যাতে বাচ্চার শরীরেও জলের ঘাটতি ঘটবে না। যদি কোনো কারণে দেখা যায় যে ছোট বাচ্চাদের যারা মায়ের বুকের দুধে আছে বা যদি মা মায়ের বুকের দুধের সাথে বাইরের খাবারও খাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে জল এবং মায়ের বুকের দুধটা আমরা ঘন ঘন মায়ের বুকের দুধটাও দিতে পারি এবং জলটাও দিতে পারি। তার কারণে মায়ের শরীরে জলের ঘাটতিটা কোনোভাবেই যাতে আমরা এড়িয়ে চলতে পারি সম্পূর্ণভাবে। এবার যদি কোনো কারণে দেখা যায় কোনো ছোট বাচ্চার পেট খারাপ হয়েছে, বমি হয়েছে বা ওইরকম কোনো জলবাহিত রোগ কোনো কিছু দেখা যাচ্ছে, আমরা সরাসরি চেষ্টা করব কোনো শিশুরোগ বিশেষজ্ঞর সাথে পরামর্শ নেওয়ার, এবং তার পাশাপাশি আমরা বাড়িতে চেষ্টা করব যতটা সম্ভব আমরা ওকে একটু পর পর একটু পর পর খুব বড় একটা গ্লাসে একবারে খাওয়ানোর চেষ্টা না করে আমরা চেষ্টা করব এক চামচ, দু চামচ, হাফ গ্লাস করে বা হাফ কাপ করে যথাসম্ভব একটু পর পর 10-15 মিনিট পর ছাড়া ছাড়া আমরা যাতে একটু জল পান করাতে পারি। সেই ক্ষেত্রে বাচ্চার শরীরে জলের ঘাটতিও ঘটবে না এবং যে পরিমাণ জলটা বাচ্চার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আমরা আবার ফুলফিল করতে সক্ষম হব। তার পাশাপাশি যদি বাচ্চা বুকের দুধের উপর নির্ভর করে, জলের পাশাপাশি আমরা চেষ্টা করব বাচ্চাকে বুকের দুধটাও ঘন ঘন পান করানোর।
1: আচ্ছা, স্যালাইন জল কিটা খাওয়ান যাইব নি বাচ্চারে?
0: স্যালাইন জল নর্মালি তো স্যালাইন জলের দরকার পড়ে না, যদি ওর স্যালাইন যদি ORS যেটা আছে সেটা
1: আমরা, ও বাচ্চার যদি পেট খারাপ পুরা হয় ও ক্ষেত্রে কিটা স্যালাইন ওয়াটার কিটা খাওয়ান যাইব?
0: স্যালাইন ওয়াটার খাওয়ানো যাবে, ও যেটা ওর স্যালাইন বাজারে পাওয়া যায় ORS সেটা পরিমাণ মতো জলে মিশিয়ে সেটাকে খাওয়ানো যেতে পারে, এক চামচ দু চামচ দু চামচ করে খাওয়ানো যেতে পারে। তার পাশাপাশি মায়ের বুকের দুধটা ঘন ঘন খাওয়াতে হবে। আমি বারবার মায়ের বুকের দুধটা এই কারণে বলছি কারণ মায়ের বুকের দুধটা বাচ্চার শরীরে জলের ঘাটতি না হওয়ার খুব একটা ভালো সোর্স এবং সবসময় অ্যাভেলেবেল,
1: এবং পেটও ভর্তি থাকবে,
0: এবং পেটও ভর্তি থাকবে,
1: এবং তার শরীর দুর্বল হইত না, সবটাই গিয়া একটা মানে মায়ের দুধের খুবই দরকার,
0: খুব দরকার। এই কারণে মায়ের বুকের দুধটা খুব ঘন ঘন দিলে বাচ্চার শরীরে যেমন জলের ঘাটতিও ঘটবে না, তেমনি বাচ্চার শরীরে বিভিন্ন উপকারী নিউট্রিশন গুলাও যাবে।
1: আর তাছাড়াও আরেকটা জিনিস হইল, সবচাইতে বড় জিনিস হইল পায়ে পরিষ্কার থাকা, গড়ে কও, বাসন পত্র কও, তারার খাইবার দাইবার জিনিসপত্র কও, কাপড় চুপড় কও, যদি একটা পরিবার সে যদি পায়ে পরিষ্কার থাকে তে কিন্তু রোগ সুখ বহুত দূরে থাকবে।
0: একদম একদম।
1: আচ্ছা, তো আর কিটা ইয়া আছে মানে আমার বড় কৃষক দাদারার লেগে আর কিটা মানে কিভাবে ওইটা চলবা? এই যে প্রচন্ড গরম, এইটার মধ্যে খেতেও তো যাওয়ান লাগবো, প্লাস

0: নিজের শরীরও রক্ষা করণ লাগবে।
1: এবার যারা এরকম শরীরে মাঠে ঘাটে আপনারা কাজ করছেন, তাদের জন্য এইটুকুই উপদেশ থাকবে যে যখন আপনারা কাজ করতে যাবেন, আপনারা পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে যাবেন এবং কাজের ফাঁকে ফাঁকে জল পান করতে থাকবেন, যাতে শরীরে জলের ঘাটতি না ঘটে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, যারা গ্রামে গঞ্জে আমরা থাকি, ম্যাক্সিমামের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ এইগুলা সবার বাড়িতে কম বেশি থাকে। আমরা চেষ্টা করব এই মৌসুমি ফলগুলা আমরা ভাত খাওয়ার মাঝে মাঝে, যেমন ভাত খেলাম, ভাত খেয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমরা একটু ফল খেলাম, তাতে যেরকম, যেমন কাঁঠাল আছে, আম আছে, সেগুলোতে যেরকম মৌসুমি ফল খাওয়াও হবে, সেইগুলার মাধ্যমে শরীরে কিছুটা পরিমাণ জলও যাবে, সেইগুলা থেকে পুষ্টিও পাবো, ভিটামিনসও পাবো, তো কাজ করার নতুন করে আমরা শক্তিও পাবো, জলের ঘাটতিটাও কিছু অংশ কম থাকবে। এবং কৃষক বন্ধুরা যারা মাঠে ঘাটে কাজ করছেন এই প্রচণ্ড গরমে, যে যদি সম্ভব হয় যথাসম্ভব চেষ্টা করতে হবে ফুল হাতা জামা পরে আমরা যাতে কাজ করি, তার যদি সম্ভব হয়, কারণ সব ক্ষেত্রে সম্ভব হয় না, ফুল হাতে জামা পড়লে আমরা সূর্যের যে প্রকণ্ড প্রকট যে রশ্মিটা সেটাকে এড়াতে পারি এবং সূর্য প্রচন্ড তাপ থেকে শরীরটাকে রক্ষা করতে পারি।
0: আচ্ছা, খুব ভালো কথা কইসুন। আর অহনও তো মরশুম ফলের, যা ফল খাইতাই, আনারস কও, আম কও, কাঁঠাল কও, পেয়ারা কও, জাম কও, খাইলি তাই সব। শশা তো কৃষক ভাইরা ফলাই নই, এক এক কান শশা করিয়া খাও না নে প্রতিদিন, তো শরীরটাও রসাল বসাল থাকে।
1: এবার আমাদের এই মরশুমি ফল আম কাঁঠাল অনেকের বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু বাজারে খুব সহজেই যেটা ফল পাওয়া যায় সেটা হচ্ছে কলা। এই কলা ফলটা কিছু কিছু ক্ষেত্র ছাড়া, মানে একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই কলাটা খুব লাভজনক। একজনের প্রতিদিন একটা করে যদি কলা খাওয়া যায় তাহলে খুব সহজে যেমন বাজারে সেটা পাওয়া যায়, খুব সুলভ মূল্যে পাওয়া যায়, খুব ইজিলি আমরা সেটা গ্রহণও করতে পারি। তো এই কারণে আমি সবাইকে এইটুকুই অ্যাডভাইস করবো, যাতে করে যদি সম্ভব হয় আমরা যথাসম্ভব কলা খাওয়ার চেষ্টা করবো। মৌসুমি ফল যেগুলো সবসময় চলছে সেগুলো তো খাবোই, তার পাশাপাশি যদি দরকার হয় একটা করে কলা চেষ্টা করবো খাওয়া, যদি না কোনো কারণে চিকিৎসা জনিত কারণে বারণ থাকে।
0: আচ্ছা, কলা যে খাইতা, এটা সাম্পা কলা খাইতা নি না সপ্রি কলা খাইতা?
1: যে কোনো রকম কলা যারা যেটা সহজে অ্যাভেলেবল সেটাই খেতে পারে, কোনো অসুবিধা
0: নেই। সপ্রি কলাই খাইতে লাগবে এরকম কোনো কথা না। আচ্ছা, কৃষক ভাইরার মধ্যে অহন অনেকেই সুগারের পেশেন্ট থাকে, ও যে সুগারের পেশেন্ট কিতা ডাক্তারবাবু, কলা খাইবানি?
1: সুগার আম যেগুলা মরশুমি ফল আছে সেইগুলা পরিমিত পরিমাণে, আম কাঁঠাল, আমরা অনেকে ভাবি যে আম অনেক মিষ্টি জাতীয় ফল, কাঁঠাল মিষ্টি জাতীয় ফল, আমরা সেইগুলা অ্যাভয়েড করে চলি, যারা সুগার থাকে আমরা এড়িয়ে চলি। তো যেইগুলা আম কাঁঠাল এবং কলা যেটা বলছেন সেইগুলাতে যেটা যা সুগার থাকে, এবং আমরা বাইরে থেকে আমরা সুগার রুগীদেরকে বারণ করা হয়, একদম বারণ করা হয় যেগুলো রিফাইন্ড সুগার, যেরকম ওই চিনি বাজারে পাওয়া যায় সেটা থেকে তৈরি জিনিসপত্র, সেইগুলো আমরা একদমই বারণ করি। কিন্তু যেগুলো মরশুমি ফুলে ফলের মধ্যে যেগুলো যেটা যে পরিমাণ সুগার বা যে ধরনের সুগার থাকে সেইটা পরিমিত পরিমাণে প্রতিদিন খাওয়া যেতে পারে, যদি না কারোর চিকিৎসাজনিত কারণে, আবার বলছি, বারণ থাকে, সুগারের যদি রুগীও হয় সেও খেতে পারে। আম কাঁঠাল এগুলো যেগুলো মরশুমি ফল আছে সব পরিমিত পরিমাণে খেতে পারে, কোনো অসুবিধা নেই।
0: কারণ অনেকে কইন কিতা সুগার পেশেন্ট, তাইন কলা খাইতা না, তাইন আম খাইতা না, জাম খাইতা না, ও ওটা
1: সবাই
0: আসল পরিমাণ মতো ডেইলি অল্প অল্প অল্প অল্প করিয়া খাইতা পারে। আর শশা আর কলাটা ডেইলি যাতে খাই নয়, শশা তো সকল রুগীও খাইতে পারে,
1: সব সবাই খেতে পারে।
0: আচ্ছা, তো আর খাওয়া দাওয়ার ব্যাপারেও মানে একটু ভাজা বুঝি কম খাইতা,
1: ভাজা বুঝি, এবং বাইরের যে তেলে বড়া তেলে ভাজা ওই খাবারগুলা, এবং যে রেস্টুরেন্টে গিয়ে যে খাবার আমরা খাই, সাধারণত দেখা যায় যে এই সময়ে আমরা একটু বাইরে বেরোলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তো যেসব, আমি সবাইকে এটাই বারণ করব, সুগারের জন্য যদি আপনি এই মরশুমি ফলগুলা ভাবছেন যে খাবেন কি খাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে তো কোল্ড ড্রিঙ্কসটাকে একদমই বাদ দেওয়া উচিত, ওটা যাতে আপনারা কোনোভাবে আমরা না খাই, কারণ ওইটাতে রিফাইন্ড সুগারের পরিমাণ অনেকটাই বেশি থাকে। যদি আপনার খুব পরিমাণে তেষ্টা পেয়েছে আপনি বরঞ্চ একটু জল খান, সেটা সেটা আপনার শরীরের পক্ষে যেরকম লাভজনক হবে, তেমনি আপনি যদি বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খান সেটা আপনার শরীরের পক্ষে কোনো সেটা ক্ষতিকারক হবে। এবং বাইরে গিয়ে রেস্টুরেন্টে যে আমরা তেলে বেশি অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এই গরমের সময়ে আমরা যথাসম্ভব চেষ্টা করবো এইগুলাকে এড়িয়ে চলার, কারণ এই সময়ে আমাদের হজমের শক্তিটাও, আমাদের এই প্রচন্ড যে আমরা তেল মশলা খাচ্ছি সেইগুলার হজমের শক্তিটাও কিছুটা ক্ষেত্রে আমাদের কম থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব এই খাবারগুলো এড়িয়ে চলে যায়, সম্পূর্ণ ঘরে যেটা তৈরি হচ্ছে ওই খাবারের উপরই, যাতে আমরা প্রতিদিন আমাদের ঘরের যে

0: খাবার হচ্ছে সেটা নিয়েই আমরা যাতে প্রতিদিন চলাফেরা করতে পারি, বাইরের খাবারটা যথাসম্ভব আমরা দূরে থাকবো।
1: কত খুব সুন্দর আলোচনা করলা ডাক্তারবাবু, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জিয়াদা কিষাণ এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে ইনহীঁ ছোটে কিষাণো কো ধ্যান মে রাখতে হুয়ে কৃষি সুধার কিয়ে যা রহে হ্যায়, নির্ণয় লিয়ে যা রহে হ্যায়।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি শুরুয়াত 24 ফরবরি 2019 কো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দ্বারা কি গই থি। পিএম কিষাণ যোজনা কা পুরা খরচ ভারত সরকার বহন করতি হ্যায়। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि, 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रूपए से अधिक की राशि सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को SMS के माध्यम से दी जाती है। इस मदद से बुआई के पहले अब किसानों को बीज, खाद, कीटनाशक और कृषि संबंधी अन्य जरूरतों के लिए साहूकारों के आगे हाथ नहीं फैलाना पड़ता। इस योजना से मिले लाभ तथा आवेदन की स्थिति देखने के लिए PM किसान पोर्टल लॉन्च किया गया है।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ঘর গৃহস্থী, আকাশবাণী কৈলা শহর। এবারে শুনবেন মনসামঙ্গল। মনসামঙ্গলে আজকের পর্ব দুর্গার বিবাহ।

0: মনসা মঙ্গল গান, আজকের পর্ব দুর্গার বিবাহ। অংশগ্রহণে দক্ষিণ পদ্মবিল পানিসাগরের তপন মালাকার ও তার দল।
1: বলো বলো মা বিশ্বরী সোমেশ্বরী রাজ রাজ্যেশ্বরী অষ্টনাগ সুপ্রেমানন্দে।

দেব মহেশ্বর, দিব্য রূপ ধরিয়া মামা গৌরীকে বিয়া কর, নারদের মুখে শুনিয়া দেব ত্রিলোচন, সুন্দর শ্যামল তন ধরিলা শঙ্কর, গোসাই রূপের কথা কহনো না যায়, বেড়া ছিদ্র করিয়া।

শুনলেন মনসা মঙ্গল গানের দুর্গার বিবাহ পর্বটি। অংশগ্রহণে ছিলেন দক্ষিণ পদ্মবিল পানিসাগরের সুখেন্দ্র মালাকার, স্বপন মালাকার, শম্ভু মালাকার, পরেশ মালাকার, বীণা মালাকার ও তপন মালাকার। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। মনসা মঙ্গল গানের পরবর্তী পর্ব মনসার জন্ম।

আকাশ বাণী কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশ বাণী কৈলাসর কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্রের

আকাশবাণী আগরতলা তাবুক চাঞ্চুগু তিনি সারকনি ককব্রক পান্ডা তিনি স্রাংসাল পান্ডানি পুলেবনে খনামানো থংনুক এবা রেডিও সিরিয়াল তিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই লোয়াজিজাক ও রেডিও সিরিয়াল পান্ডাবো তিনি কক্ব থমাঙ্কা সাকলম ব্যামার আগে খানাবাইতি থংনুক এবা রেডিও সিরিয়াল

সাকলম বেমার মানজাংনাই কবাং মা বরং নতঙ্গ ফিয়াবা লাচিমা কিরিমা বাকৈ বন কেব কেবন সালাইয়া হুই ফবই তংলায়ও ফিয়াবা বন তৈসে থিনাং জারাই এবার শিকলা শিকলি রক অবন কাহামকে সাউই মানজা হংকাই জরায়া সানিন দেরাও ক্লাইফানো মানো চারাই রক সিমিয়া জরা জরাও অক্রারক অবহাই দেরাও ক্লাইমানি নুকজাগো দেরামুং দাল নৈতঙ্গ কাইসাকাই বিহিক বসাই অংনাইরক ফ্যামিলি প্ল্যানিং তাম অব কাহামকাই শিয়ানি বাকে বসা আলাইদা বাঙ্গি থাংজাগলায়ও তাই কাইসাকাই সাকলম বেমার কবাং মাসলাতে বৈরক সাকলম বেমার মানজাংনাই তঙ্গু অববাই খরক চাইতা খরকসানি সাগ বেমার সলবই থাঙ্গু হায়াকে বসানি

0: খানিব আ বেমার সলোই থাঙ্গু ওয়াইসা উসুখাই চাই অগো তংফ্রুন বুমানী হায়াকে বা বুফানী বেমার মানজাগী গথৈব আসাইমানী রক নুকজাগু অবনজন বেবন গাহামকে সিথাই গলায়ু মহাই সাকলমতৈ বেমার কুপ্রমানো হিন এস টি ডি এবার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অবরঙী বিশৃঙ্গ খুরজাজাকমানী রক অংখা হেপাটাইটিস এইডস তৈ সিপ্লিস আকরক সাকলম কাইসা ইয়ং টঙ্গু অবন আ বেমার কুপ্রিউ বন হুন সিফিলিস বেমার বিহিক এবা বসাইনি সাগো মহাই বেমার তংখাই বুকুনি থুলাইমানী বিশিংতৈ আ বেমার খরকসানী সাকনি তে খরকসানী সাগো হাবৈ গবংমা কসা অঙ্গু ফিয়াবা আ কসা সাবো সায়া দুবো দুনগিয়া সাকুপ্লংবরী রক আ বেমার মানজাখাই চেরাই তরি মাইয়া অংনাই হায়াকে চেরাই থৈ পানো থাংনাই আ বেমার মানজাখা হেনে সাউই মানখা হেঙ্গে দতি দতিন ডক্টর বাই নাইজাঙানি নাংনাই লাচিউই কিরিউই গদংমা সাল নাইজাগিয়াউই তংখাই আ বেমার তাই থৈ পানো মানো তাই কাইসা তেব কিরিমাসজা বেমার অংখা হেপাটাইটিস বি আ বেমার মানজাখাই পুইলান লিভার দেরানাই আবনি উল বুকুমলৈ থুমানী বিশিংতৈ থৈবাই থৈ গরংলাইমানী বিশিংতৈ হায়াকেবা বুমানী থানী আ বেমার তংখাই বসাবো আ বেমার মানজাকনাই বন কাসুনা বাকৈ চেরাই আসাইমানী লগে লগিন টিকা রিনা নাংনাই তাবো ফাইদি এইডস বেমানো তৈয়ৈ এইডস এবা এইচ আই ভি বেমার মানজাকমানী বিশিবানী সিমি বিশিচি জরা উলসে দরক দরক সিজাগো অবনি সেখা আ বেমার মানজাকনাই কিসাবান দেরমাইয়া বজে আ বেমার মানজাকজাক হেনই হাইনি বাকৈন এইচ আই ভি বেমার মানজাকনাই জাসমাই তংমানী বিশিংতৈ এবা থৈবাই থৈ গরংমানী বিশিংতৈন বুনি থানিব আ বেমার বিরি মানু বনি বাকৈন খরকসাতে খরকসানী ইয়াসকো এবা সেঙ্কারি শিলজাকনাই মানী রক বাই ইয়াসকোতে সেঙ্কারী রক শিলমা যায়া অবন কারৈব সিনিয়া নুগিয়া বরক বাই চাসমাই তংমাব বেলাইখেন যায়াকলায়ো মৈতো নারাক দি এইডস বেমার গনাং রক বাই কবা কচকাই তংলাইব অববাই আ বেমার সলয়া থৈবাই থৈ গরংয়াখাই সে পায়ো তাইখাই জসাপান অঙ্গি তংলাইমানো কুতাম অংয়া বতৈ রকন কারৈব তৈব গবংমা সাকলম বেমার দঙ্গু জসা বেমারনি সাকলম বেমার মানজাখাইন লাচিয়া কিরিয়াউই ডাক্তি ডাক্তি খাইয়ে ডক্টরনি আর থাঙ্গি নাইজাকথাই জরাতৈ সাকথার দি মহাই বেমার ন কাটিউই দংদি নুখুং হামারি তুবুদি তৈ থিনাং কাহাম অংদি
1: তাবুংন বিয়াংনি ফাই মাই জানানি সান ফাই খুরে রেজাংমানিলে জাবাইখানো বিয়াংবো বিশে বিশালাং যাওখা অ বরক সানো ওয়ানাকা বিলিংমাবো বুইনো সলিয়া বিনি সাই বিশিংনি বিশিক থামনি অকরানো সুদুসে বাহাইকেবো বিনি ককতি খাই তনি মানো
2: খুয়া মুয়া তা নাংথুং চরমানি লগমানি তাই সাকমাং রক্ষাই বুইবাই সুসানো দা তংসা
1: সাবনো সরকানা সিদ আনি বুখাংলো সরকানা হেমা তঙ্গু
2: কক হাতলে চা সাদে নিনে বুখাক সাবনো সরনা তংসালা
1: তামুসা আনুখে নাকি সাফানো মকল খুয়া হাইদা
2: বড় তাই তামনলে নন মকল খুনা নিতংবা আনি চাং তো নন মূ সাপান সরমার গরই
1: খনাদে জেফর ফানো বুসা বুতৈ র বুমানী বুখাংলো থাঙ্গু বুফানী বুখাক আসুক থাংথাইয়া
2: আনি চাং নিনি বুখাক সরকাই ইয়াকুং ইয়াকচুং ইংগে নবরাই সাহা ইংগে দংখামু বুঝি খাদা সাক বাই মাং বাই কুসু কতর সাপতং সালা নিনি বুখাক
1: অংখা অংখা নলম সরকা তাইখানো বলা
3: তা মনে সরকার সরকার অংলাই তংলাইকে হন
1: ও বাসে যা ইক আনি লগিনি কখনো খানাই নাই ফেগরা দি বাসে খামখানো চিনি চাংবা বন সলতি খাপু
2: দ বাসই নং সালাসা আনি চাং বন দার খনা এবা আনন্দ খনা
3: আনি লগিনি দারা খাইবা নরংনি উল্টাং খাতা আনি আচাই সঙ্গ আমা বাবু তাই আচু আচাই সঙ্গে বসঙ্গ খরকসা ফানোসে সাগ্র হামিয়া চায়া চেম চেম করে অবশ্য খাম খানো চিনি বসা খাইবা আনর গইন আচাই তিফু মোতায় মাবো থাকলাইয়া
1: কখাই বাসই

0: চলার খাই কিসা হাইরক নঙ্গ কাহাম হংখাই বরক সলতেফু তাই চাইয়া চুগিয়া হংখাই চিনি বুড়ি রক সলতেফু হ্যাঁ দেবাসই
1: খনাদি বাসই তাই নিম খনাদি সলাবরি নি কগিয়াব ক খাই যে প্রুপানো বসাবতি রক বসং রুগিন আসাই রুগিন আইখেন সাউই মামলে বসা সামন রুগই আসাই খেনা
0: কক রই নিনি কক ন রুগিন সাসিন তাবক দাবেল দংখাই তামুগই বিনে বখাক তলাঙ্গা নাইসা অংখা সালাইখাই তাইব কক বাঙ্গু আসুক জরা ন মথাকসিদি বাসে ফাইমাসে তামনি বাকি ফাইমানি আবসে সাগ্রা দি বাসই
2: আং ফাইমানি কে নিনি নগ পুঞ্জুক মাসা ফালানি হিনে খনামানি ফাদে ফালকা তো তং খরিখা অবন ন নাইনানি বাকি ফাইমানি সে
1: ফালমালে ফালিয়াকো ফালিয়া হনেই তংমানি তা তামসা বাসে নর নাঙ্গো হাই যা
2: তাই তামসা খাম কানো মতাই যাও না ফ অবন নরংনি অবন মানখাইবা তিনিতে হাতেও থাকলা নাংলে হন্তা হাইগে তাম হিসা কৈবিরখ
1: বুবুগ্রাবা ইকো বসে তামা হি ফালনা দিফো
0: বুলা ফুর খাইত ফালনানি হনে টংলাই মানি নো তাবো খাই নাংলিয়া ফালিয়া হনে টংরা খাতা
1: আবো খাই সলাসানি বান্তা রিরো কিছা পাইনা হনে টংলাই মানি নো আবনো ফালৈ আবো সুস কাঙ্গো খাই সলাসানি বিনি বামা ফাইনাই পেন বাই কামসলাই বাই জর নি জাসা পাই কলাং ফাইকা হাঙ্কাইবা ফালিয়া হনে টংলাইমানি তা
0: ওয়াইসা ফালনা হনে খুব পের খাবা অল বিয়াংনি বিয়াং দাং ন বরক বো নাঙ্গি সে টংগো হাঙ্কাইবা ফালনাখাই ফালাই নরিছি দে তামসা
2: হাইকেবা হাতে রগ থাঙি পাইনাই নাঙ্গি আতা তামু হন কুই বিরখু
1: পুনি বুবুগ্রা সেগো শিকা হাঙ্কাইবা আংবা তাই তামু সানানি টংছিসা বুফুরু নাংবা বাসে
2: মতাই খাই খনা নরি নাফু হাইকেবা নি দাদা সারিগ ফাইয়ে তলাঙ্গি থাংপাই সিতুন্তা বসুরক নাং ন সাউই রহর দিতা কই বিরখু
1: বসকে ফালনানি সাউই রহর দিবাসা
0: আং বুরি বরক তামো সাই মানা তং নং সাই রহর দিতা বসকে ফালনানি
1: হাতি রগ খাইতো মতই পুঞ্জুক ছাড় সৈসর অখে ফালপু নগ ফালমাবা পাশরে সিদি হিনে সাই সিতা বাসে
2: হাইকে আসন ককতা কই বিরখু তাই কই ইরিশা
3: তামসা বাসে তা বন্তি সামু ফাইমানিছে
1: হাই মাস্টার সবলাসা ফাইদি কিসা হাবলাং দিতা মাস্টার ইকো বাসি বাসানো থাংলাই মালায়েনে নিনি স্কুল বা বাসি সঙ্গে ন গানন বলাসা
3: বাসি নিং তাবো থাংলাই দিব
2: নখরা নাই দং মানে তা ফাইদা কিসা হাবলাং সিদিতা বাক্সা খাইনা থাংলাইছিনো
0: মাস্টার আংন ন কক থাইছে সানা দঙ্গো
3: তামো বমতি কক গবাসে সাজিতা তাবুক মানে সাবি মানা বলাসে
0: তাবুক সায়াকো মাস্টার অল কচাং কচাং কাইসা জরা খাইয়ে সালাইয়ানো
3: তামো বমতি কক রক বাং খাইনো বাসে আবো বুড়ি রনে কক খাতি যাক রক নখায় আং কিছি কিরি থারো
1: মুং সাকিরি না কিরি মাস্টার ব তামো সানা নাই আবো আং কাহাম কাইনো সাই মানো দিনি কক নি লগিব আনিব সাতাই তঙ্গো মাস্টার আং সকাং বাড়িয়া ন সাই মানো সালাই খাই নিনি বাসে যে সেকে ফানো চেন খুবই মা চেন সুকনাইতা
3: সাই মানলিয়া তোমা কক রুবঙ্গি টংখা খালাইখাইছে সাবি মানলাইছে নাই বাসে তামনি বাঙে ফেমানি সান নখাই
2: এই তামো না সা মতাই রেজাও না ভুমতাই পনি বাগৈ ন বরংনি পুন্দুক সামাসা ফালানি দং হনে খনাওই ন নাইনানি ফাইমানি সামুং তো চাখ সাইগনি দাদা ফাইয়ে তলাং ফাইছি তুন্দা
3: বুঝিখা ওখা তৈ সানানো নাংলিয়া বাসে ককখাই নংনি নংনি দাদা ন আংলে বেলাইখে নগানো বাসে বুতৈ রং নতিয়ৈ সালসান নরক মা আসুক লাইনাই বাসে দা বিরখুংতে বাসিব নরক বাফ্রু মা তংবাইনাই দৌ বতৈ রং নতিয়ৈ কিছা কাহামকে শুক্রবই সালাইনানি নাঙ্গু
1: আবো খাই কবি কং মাস্টার সালসা যে সেকাই ফানো মানো মা সালাইনাই
3: হাইকে বাসে নিনে সামুং পাইখানা ব্লাসা ন খালাই সিনিকাই আনি বায়ং স্কুলনি জরাঙ্গি তং হাইকে বা
0: মাস্টার ন মুংসাফা নজারিব মানলিয়া বুইহাই কয় বসাইয়া দুমা বিরি রকব নিয়াবা নগ হামামাং খাতা
3: আবুক চানানে জরাইয়াবলাসে বাসে তে সালসে জরা খাই চালাইছিন তা
1: আবুসে ক মাস্টার আপনাসে লের খাই চালাইগলা কিসা দাতিসে খাই দিদৌ

0: حكاية زي مباشر علشان تا كي بيركم بيهي
1: دو أكون
0: نوتا سحاريغو فحيي تلان فحشتون تا كي بيركم
2: روحر دي تلان فحشتون تا أبو بطام تونسا
3: حشي دي باسو يعن لير خن
0: تو همسي دي
3: تانغا دو دا بيركم دي باسو
2: دو أكون أسونا كوكتا
1: ماستر أن سامني كوكنا تا بوك دي تا
3: بوكيا أبو دا كوكتا باسو بوكيا بوكيا أن تانغا دو
0: ও বড় ফুনিসিমি নখলাংমানি ব্যাঙ্গো থাঙ্কা সা ল্যাংলে সাল মজো মজুগুই থাঙ্কা মতাই কথাং রক বাই তং তুই সেমা তংসিও আংবা ও ই কলে ফাইকা ব অব ব্যাঙ্গো থাঙ্গি ফাইমানি ক্লাখা
2: হে আমাকে নাসিকি তংখন নাবো
0: ফুং আইদ্রব নগে নখলাংমানি ব্যাঙ্গো থাঙ্গি তংই সা নঙাস হা ইয়াক থিয়া গরা নহরকাই সাউই কলাংনা রঙেদা
2: নরক হাই বসং হামিয়াবাই গরং জাগৈ তাই হামনরক গরিখে বুঝিখাদা
0: ব্যাং থাঙ্গি তঙ্গি হিনি সংজাং মানিবা আমনি অব বসংতি সাউই কক সাউই মা তংখনা নং নং আনো জে সাপানো হিন্দি সাদি তাই কুতুক দে আংকু তামু জাগিয়া কিয়াবা বসংতি সাউইলে আনো তা কুতুক দে
2: অসাইনি আর থাঙ্গো অসাইনি নগ তাবলে বুঝিখানা বলা
0: নিয়া সে মতাই দিবি পাইজা মানি আমনি বাগৈ তেও সে অসাইনি নগ থাঙ্গি মা তংজাও খা
2: মিয়া পুনতান মানে ফুসাবাই চলিয়া আবন অজাইন সঙ্গা নি মাথাঙ বিরখং আ পুন বা মৌসা সুগ নি হান্তা সঙ্গ খানাবলা হাই খাবা সৈরক বাই ফানো ওয়ার জাগি মানো অজাই হাই হিনি সাহাটা
0: হাইগে তাবু তা মা খাইজাও নাই সা
2: আয়ু আইসা মোটাই মার সে নাই তা আহিনি সাহা অজাই
0: আং তাবু সাকাই নজলি জাগ না সিমি নান তা আবনি বাকি না আং নন কাহাম হামিয়া থাই সাপানো সানাসে মুচুংলিয়া
2: আমো সানাবা নংলে সানাকা সাই পাইদি কগ্ন হাইকে খাতিবি তা তন্দি সাদি তামন সানা মুসু
0: নং ডক্টর আছে সামানি কগ্ন খা কি সাপানো পয়তো যায় দা সলা সানি অব মতাই আতাই বে হামিয়া বিনি অব এস আই বি মেবার সিপ আনি বাইনি নি থিয় আম জগই নাইমানি উলন ডক্টর রকবা সাই দিখাবলা সা এস আই বি বেমার তঙ্গ হনে
2: আনি লেওঙ্গি মাইনিয়া অংখাই নি হাইকাবা নংনি বসঙ্গ সত দঙ্গি মানুন
0: আমসা আনি বসঙ্গ এস আই বি বেমার তঙ্গ হাইদা
2: গরি হিনকাই নি নি থিয় ভাইকে মানজা খাসা
0: নি নি থিয় তংমা খাই
2: নি নি আরনি সলা খাতা তামসা
0: বিয়াং তুই এবার সাবরে তুই আনি সাগ এস আই বি বেমার হাফাইনা নি তং
2: আনি খে তঙ্গ হাইদা
0: তঙ্গই ফান মানো তামুনি হিমালে নং খাকাই জেনা সুকাং বিসিদক ফাতার তঙ্গই ফাইজাক আফুরু জেসানি তুই ফানো মানজাগি ফাই মানু
2: দামসা বাসে জামনো সালাই আছে বুকুনি গলক গলক গঙ্গাই তংসা
0: এ সাবু বাই ইংলানি ই ক নি দাদা বাই ন তে দামসা
2: দামনো তুই ই
0: বনন সঙ্গে নাইছি দি
2: দ সালা সাদা বেলদ আনি সারাই ন তুই ন ডাক্তার কাই সাউ বেমার হামিয়া এইচ আই ভি বেমার ফু চিনি বুকুনি নি থুই ন দংফু এইচ আই ভি আখে আবনো গসি বই মানিয়া তাই পইতু বসাইয়া অসাই ন ঠিকানা নাই রিমা খাই সকাল থাই রক বনি রক সে নুকজাগো হুনি সাউ হাইনি বাকি নি নকনি পুন পাই মতাই মারি মানি তা আবো সঙ্গ বাইকে নি পুন দেরা জং আন ফালি রহর কাবা
4: তামুহি আনি পুন দেরা জং ন ফালো
0: কই বিরখুং অব হাইন সাতর গই তঙ্গু বিনি কম ন তা ফিরু বি
4: আ কো গে বাসেই বমতি দেরা জাগ সঙ্গে নাইমাসেই আনি পুনলে নং বমতি দেরাজক মামবু বা
2: নি নি পুনজক সৈর ওয়ারজাক অংখানা হাই খাবা জেস মুংসাসক বেমার গনাংসে অংখানা হাইনি বাগি ন মোতাই পুরো ওয়াইসা বাই চলিয়া নুগেদা
4: হাই কেবা আংনন পুন ফালমাসে চালিয়াবলা সা মোতাইও তানজাক নাই সেন খাইবা নং পুন তুফ্রু ন কাহাম কাই নাই তুবুনানি নাংমানি তা
2: নি নি নকনি পুন নং খাই সাবি মাইনা দিবা
4: দাবেলদিং নং খা মোনাক বিশিংনি বরক হাইনি বাকিন ডক্টরক সামানি কক ন পুইতো সাইয়া অসাইনি কক বাই দঙ্গি মানু সাকনি বেমার ন ডাক্তার বাই সাজাগি শুধু সে পুইতো সাইয়া বিয়াং বিয়াং পুনতান না রিংয়া হুংসা বাই সরি মাইয়া পুনদেরা যা খনই তং
2: তামন নং এই বিরখুং নং তামো সামানি ক্লাইখে আব নি কক থেকে আং এইচ আই ভি বেমার

0: 그냥 세용 크나? 능바 다모 백하나다 무슨?
1: 흥, 팔렸자. 아노다 백하리 나니? 나 능다 백하나니?
2: 하야, 하야구. 아 그이 미리콩 하야구. 하려고 당래 군이. 에이 힘내, 너 신고 힘내. 그 빨바 마사디 아니 꼬박 크나그라데.
0: 능어라 캐빈 캐빈 당라 군이. 어 빠까수리 아노. 앙 모노다 뛰니? 팔려. 백하기 클랑나네 능하노. 뭐하니 너가 파이시 뭐하노? 백하기 클랑나네 사이통데. 너너너.
1: 야카드.
2: 나네.
1: 야카드 봐서 야카드
2: 홀라.
1: 뭐나 뛰니? 뭐나 야카드 홀라. 나이기나 뭐나 뛰니? 야카드 봐서 보해
3: 보라마. 바타 라가리 바타 라가리.
1: 보티 보라 롱나 키차 순드로 마차리나 나고.
0: 너는 순드 사나네.
1: 야카드 봐서 야카드 홀라.
3: 다음으로 바타 라가리. 다음으로 가자 비르코.
1: 그나디 마스터. 다 빌딩 아스 그 무시야 보라. 앙보노 티니세 감 그 쇼이만추
3: 오하 다비르콩 능 부지네 보록 능 타북 나고 탕그라시디 앙니니 야쿵 그럼야 야 그럼보 따졸 디 다비르콩 능 타북 탕그라디
1: 탕나이 마스터 앙너 하이 보로롱니 꼭나 크나야 한카이 타이 샤브니 꼭노 크나나니 앙 타카 울로 꼭 살아이치네
3: 도아콘 울롱 라이나이 바세 다다나 야카르시디 앙 타북 너럭베 꼭 타이샤파나 샤야 너럭베 타북 케보 꼭타 살아이치디 Siring siring jani ja hanno tong le gradi boni bagai ang salcha jorari nai nor ni kokno khana na te as halono nor ni bujilaya kok banglai manati bo shukru bi salai nai
0: master nung sokplai slabaino ta hai kai bir khungda ini ani oroni bok ham kring ma thangna ni
3: ja sapano unkha paikha ang tabuk ma hingra sinai
0: bo
2: da kon master nung tabuk sok slabi hankai তিনি আনি নগো মুংশা লাই খামু বনি বাগাই নানা বেলা খেলা পাইপলাইয়া হামবাই মাস্টার খনা সগ রগন আসুক লাইনানি খাদিতা মাস্টার
3: আসুক নাই বাসাই আসুক নাই খনা আনি স্কুল ব গরে খনা না আসুক লাইনাই থাকা দো বাসাই
2: দ
1: মাস্টার জং সক পাইছ
4: নগো বুরি করি ফানো ये गोले साफ सुथरा नबला सा
3: ओ सख पाइले खा फाइजे जागो वाइसनो बिसिंगो फाइसिदि दा बिरखों ते बासे
1: दा बिल्डिंग सों फाइनो बले मास्टर
3: फायो आबो द कक्सा आं मिया ते ओसे थांगै मा फाइके बले फायो ताबखे बस इते बस हालानने नांजागि पंखा
4: न ता सामानै ककते खै आ सालो नों सख फाइसला बिया हंखायबा आखिनि न बेजा सिंग लाइ खामु बला सा मास्टर
3: सुवांग न पाति लाइ खामु ता आ बासै सासुं বস হাইন সিমসে কবাগই কাসুই টংসু তো ফানো দা বীরখুং না আং বেলাই খনা হামবাই মারিখা
1: আং ছয়নাই গইছে হায়া কা সালো কাছে কোকর মা জঞ্জল পাটি লাইখামু আরন বেরেছে মাস্টার সপাইরে ফাইকা হাঁকাইবা তাই বকাতি সুক কাতা
4: থাকছি দি ইনখা ই কয়াং ফাইলে টংখা
3: ফাজেদা বেলদং ওয়াশনে ইয়াগনা ফাইলাইছি দে
0: মরক সপাই মা দা বালক বাখে বীরখু
1: বালক গ্যা
3: বেলাই নরক তিনি অকরা তুতি ফানো আনি কক বয়া আনি নক ফাইলাইকা বনি বাকে বেলাইকে নংথমা মানখা আং কক সানানি সিকাং নরকনি ককনসে খানাগ্রা নাই কুইলানো অকরানি সিমিন খানালাইগ্রা নাই হাইকাদা বেলদং নংন সিকাং সাগ্রা দিখাই মিয়া নরক তামংলাই
0: খুলুমবাইখা ককাই বিশি বাংথায়ানো দৌ বাবুকচিনি নকনি স্রাইন তুই নক কক বাংলাইমানি খাই কপাল হাইমেনি বাগৈ আনি চারাই আচেদ্রমনি সিমিন সাকসাইয়া অসাই ডাক্তার পাইসুক বাইখা বনি বাকিন বিরখংনি নগনি পুঞ্জুকসামাসা পাই মোতায় তানমানি পুনমুসাস গেরাজাক অংখানা ফুংসাবাই চসে চলিয়া বনতুই নি বাসেবাই সালাই টংফুরু নীরখং সগৈ রেফাইকে আনকাইবা পুননি কক ন সালাইজাক তৈ হাঙ্কাবা ববাই কিসা কক বাংলাইকেতা আপুর নং ব সগৈ রেফাইকেতা আসুনানি কক
3: বাসে তামু নাগ্রা দিখাই
2: আনি খাইবা তে তামু নানি বেমার হামিয়ান তুই নগ কক বাংলাইতে তামসা ডক্টর নি কক নাই পৈতসে চাইয় আংখাই চাও ডক্টর নি কক নগে সালাই খাইব আ বেমার বিনি সাগ

আচ্ছা যারা যাদনে খানাকা উর্দু মতে দেবনমনি খরাঙ্গ তাবো খানা মাইতে খানানে কগ্র পান্দে না হয় বুতং খানা পুংনি দাম তো তামে নিজে বা সত্যি হয় না খরাং পান্দা পুংনি দাম চারতামে থাম বেড়েছি সত্যি ও খানা মানে শিখলা শিখলি পান্দা যাই নক দিবর দাম তিনি ও খানা মানে চক্রাং পান্দা সারাটি পান্দাবো খানা মানে হাবানে খক পান্দা আমরা ইয়াগুলো খরাপানে যাদুনে সামু লক্ষপতি দেব্রমণি খরাঙ্গ খানাবাগে খানানে কক্রক পান্দানে আয়োগতাং রক আকাশবাণী আগরতলা অমরণ্ড পাইখা তিনি হরনি কক্রক পান্দা যতন হরকাহাম।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নানা ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আসি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈ হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাস হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
1: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
0: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র, তৃতীয়বার মুলতবির পর বেলা 3টের সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
2: সরকার

0: के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
1: বিরোধী দল নেতা মল্লিকার্জুন খড়গে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষামন্ত্রী পেলে রাজিনামা দেওয়া চাই, জব ও রাজিনামা নাই দেঙ্গে নিষ্পক্ষ বাত চর্চা ইয়া নাই হোগি। মাই রিকোয়েস্ট করতা হু গভর্নমেন্ট কো ও রেজিগনেশন দিলাও।
1: ওই হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে দুপুর ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকারই স্পর্শকাতর বিষয়ে সবরকম আলোচনার জন্য প্রস্তুত, ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
3: অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ হ্যাঁ কি হামারে দেশ কে ছাত্র ও নৌজওয়ানো কো কুছ লোক আপনে রাজনৈতিক স্বার্থো কি পূর্তি কে লিয়ে এক রাজনৈতিক অজার কে রূপ মে ইস্তেমাল করনে কা প্রয়াস কর রহে হ্যায়। প্রধানমন্ত্রী মোদি জি কে নেতৃত্ব মে হামারি সরকার বিদ্যার্থিও ও নৌজওয়ানো কি আকাঙ্ক্ষাও কো পুরা করনে অর উনকে কল্যাণ কে প্রতি পুরি তরফ সে প্রতিবদ্ধ হ্যায় অর হামারে ছাত্রো কি হর চিন্তা কো সুননা উসকা সমাধান করনা ইয়ে হাম সব কি জিম্মেদারি হ্যায়।
1: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি, সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী।

0: এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায় IIM কলকাতার, অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল, এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মাণ সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত 5 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে দেশে 50টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও OTT প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার 11 নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা। A mansion, a cottage, big or small, let's count them all.

আকাশবাণী আগরতলা কোকতুমা পরিও সবিতা দেববর্মা তিনি কোকতুমা বুবাগ্রকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মর্ম ভারতাই উত্তর মেসি দুনিয়া নিয়ে বিশিং রাংথং হালকাই বকরা খ্লাইনানা কবক মুং নারেখা কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব শাখা হাকতর গ্রাঙ্গই তাবু কাইসারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চলতঙ্গ সালসনি রময় লাইবুমা গনাংখার সি মতাই তাই বাণিক তিনি সিমি কচাম আউলিনি চিবরি মতাই তংথার নগ চেংজাখা উল্লী ডিভিশন লীগ ফুটবল বাতাই লাইমুংনি তিনি থংমুঙ্গ সরু সঙ্গ কপলাই এংখা তাবু কক্তুমা শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মর্ম ভারতাই উত্তর মেসি দুনিয়া নিয়ে বিশিং রাংথং হালকাই বকরা খ্লাইনা কবকমুং নারেখা তিনি স্ক্রপিও বানিয়া ফুরাম কক নারেকমা ও রাষ্ট্রবক্রক শাখা বানিয়ানি লগি লগি রাং বক সিনমুং তাং সেপ তাই কতাল স্নামমুং সেপ নি বিশিং তৈ জরা কদকমানী হালক সংসাইতি সানা নাংথাই রাষ্ট্রবক্রক তাইব শাখা তাবুক বানিয়ানি তংহালক নাংমাশকনি কিসা ফিয়াবা অ জরানি বিশিং আব বাক নই অঙ্গই মানো চুবাবংনি দিখিল ডিজিটাল সেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিথি স্নামখর সাক হাম সেপ তাই তংখর গদালজাক ফাননি শাখা ফানবক সিনখা রাষ্ট্রবক্রক ব ভারতনি ডিজিটাল পাবলিক টাং বেখরেপ তাই ইউপিআই নি হামক্রাইনি কক হুরসাই কথাউই রাং বক্সিনমুং তাই চেতন বাংরানা কবকমুং নারেখা আই এস বি ত্রিবেণী হাকতরনি পৈলা ত্রিশ

ট্যাংরাক ব্রিরকনি তুয়ুং অভিযান সমুদ্র প্রদক্ষিণ হায়ুং বেড়াই নাইমা সেব বাই হাকতরনি বরম বাংরেখা হনি সাকা কাসুমুং মন্ত্রী রাজনাথ সিং বার্চুয়াল তৈ অভিযানী পাইথাক পান্দা মচাং সিং সাকা অ অভিযান ভারতনি হুকুমতাই লুকু ফান্ডাইদন হায়ুংনি দাংসাও রমৈতি সাকা তাই বাইথাং চুকজাক ভারতনি ফুনুকমারি রেখা বতাইব সাকা অ অভিযান কাইথান নাই মথাংনি বদলনি থানচা কথা লাইমুং তাই বানিয়ারকনি খা কতর অংমানি কাহাম ফুনুকমারি লেফটেন্যান্ট কর্নেল অনুজা বারুটকরনি তৈদুল মাবাই নৈশাই নৈচিবা বিশি

0: Mutangi Bodolni, Tanja Katalai Muntai, Bania Rokni, Kakotor, Ungmani, Kahampunuk Mari, Lieutenant Colonel Onuja Barut Korni, Tidul Mabai, Naishai Nichi Babishini, September Talni, Jisha Shalmari, Mumbai Nisimi, Tangma Lamremani, O Obijan, Naishai Barani, Kubang, Nautical Mile, Pai Klaika, Equator Waini Lima Tai, Kaitam Great Cape, Guriwe, Hayungno Bere Naima, Paireka. Supreme Court tini haste dai kendra bai naikoljak amchai rokni darbar bedekni official rokni lela man ma umor dok chinish bangri oi umor dok chisha klaina kokno toi wan shoknani dagi mung rakha darbar phang bokhorok surjokanto darbar phang joymala bakchi tai bi mohon nani kathaja kaisa bencho hakotor grangai hangkor darbar phang bedekni darbar phang songni lengla mung man ma umor dok chini bangri oi umor dok chini klaina Shan Munotui, Klaiza Kaisha Koi Muni, Knaru Muni Jora O Dagi Muno Rika. Hasti Police Ni Dagi Pang Onurakni, Paitak Shamuntini Uttar Pradesh Ni Bakpot, Jelani Bara Uto, Boshongni Boromri Paireka, Uttar Pradesh Ni Naimatangni Bakakti Guard of Honor, Bok Klaizaka, Hasti Police Ni Bakakti Ipar Monjak Nokobui, Koroktam Officer of Paitakni Shamungo Manjaka, Abono Karibo Manjaka, Uttar Pradesh Ni Hoda Hamkrai, Montri Yakcho Oshim Orun. সংসদ বেরেমনি মন্ত্রী কিরণ রিজিজু শাখা সংসদ নিওয়াতি মলনি অধিবেশনে পুইলানি শালনি সিমি নিট আমজুকমুনি সংমুং বলাই আউট অংমা পাটি মুনতই ককলাম শালাইমাও তিয়ার অংজাক থাপাং সংসদ ভবন ককতুমা থুমনাই রকন ব শাখা বমতই রাইদেতে অ ককলাম শালাইনাই আব জংনানি নাংনাই বতাইব শাখা নিট আমজুকমুনতই দাইতিন অ ককলাম শালাইনা মুচুংজাক হাফাং Hayung Bania Mota WTO ni Shodor Naikongo Shongzakzak Pilchar Bania Raida Koklam Shalaimao Barot Srai Srai Tai Pelaimung Kuri Dalbi Dal Bania Notui Nangkukmani Kokno Kursaka Koklam Shalaimao Hayung Baniao Hakotoni Bang Tongma Samungni Shakao Fanboxinka Barot Bania Tankra Rajesh Agrawal Hayung Bania Shep Bai Barot ni Haloktai Bania Kok Kalaima Fordani Bui Hakotoni Rang Boxin Mungtai Hamsazak Hakoto Rokni Chubasu Bai Bania Halok Klainan Itzaitok Mungni Kokno Bok Kursaka Akashmani Agortola Kendroni Okoktuma Knaitongbayo Akashmani Koktumani Update Manani Bagi Login Clyde www.newsonair.com News on AIR App Stay Tutor by Facebook Platform AIR News Alerts to YouTube on ID News on AIR Official Abono Karibo Akashmani Agortola Kendroni Koktuma Update Manaka Tutor Eba X Handelo Akashmani News Agortola Facebook AIR News Agortola ta YouTube Akashmani News Agortola 9 Angana Salsiniromui Laibuma Ganang Karsi Matai Tai Banik Tinini Shimi Kacham Aulini Chibri Matai Tong Tarnogo Chengjaka Tini Fungo Montiokra Professor Doctor Manik Shaha O Karsi Banikno Chengedeka Montiokra Kok Narak Mao Shaka Montibokrok Norendo Modi Kaisha Barot Kaham Barot Klaiti Shanani Kakamuno Nahre Tirpra Laibuma Tai Hukumo Tong Tar Tai Hasti Hapang Tirprani Laibuma Hukumotai Berakirino Hayung Beramo Tunsai Renani Bagai Samung Klaitongo Karsi Ter Obonino Kaisha Nankukmani Montiokra Shaka, Bishi, Kolokma Romino, Oter, Kaisha Tonkotarni, Ter Shimia, Abu Kaisha Hasteni Katalaimung, Tansha Tai, Kaisha Malaimuni Kaham Naharmung, Pandano Lam Shogi Koknarika Karsi Ter Tai, Bani Committee Chairman, MLA Roton Chokroboti, Kukrang Tirpra Klaiti Shanani, Naharino Karsi Bani Committee, Bakakti, O Bishini, Kokbotoma Anka, Ekpir Makedam, Tinini Shimi Shalsini Karsi Banikni Jugalima by Aro Makna Pancharabo, Bakzaki Tongo. Tirpra Laibuma Ganang Chibri Matai Eba Karsi Matai Bishi Kudukmani Shimino Kaisha Tongkatai Hukumuni Ter Tirprani Lukurokni Kakamungtai Hindu Tongthar Kathalayunya Obanikno Shongsazago Kanadi Abnoti Kaisha Kokmu Karsi Koktaini Kokbubaganka Hamyani Yakagrana O Poituni Bishintino Hayungno Hamyani Yakagzak Klaina Nahar Mungnotuye O Mutaidinani Chengzakmani Manikyo Bubagrani Joranisimi O Mutaidina Chengzakgui Bubagrani Nukungo Abuni Alaida Boromano Mutaidimani Raida Bubaganka Chibri Mutaino Shaitra Timabo Talangui Tuitu Kuruma Te Mandobo Atsugui Primung
1: আবহাওয়ার তংখানি রায়দাব সিমি খাজা গিয়া আবো ত্রিপুরানি খুরজা জাকথাই হদাতাই হুকুমুনি কত তেরঙ্গই সিনিমুং মানখা গজামাগর তোলাব নখা সালসনি রমই সংসারজাক অ তেরনু কিটিংগী বাণী সংসারজাগ আর আমজাই তং রায়দা হুকুমু ইয়াকনি স্নামঘর আমজাইনি বানিয়াতেই হুকুমুনি সংসারজাক পান্ডা কতাল আজাইসংনি বিশিঙ্গ লাইবুমানো রমৈতিসাও।

বনি লগি নাইকল ফাংনি চেতন বাই নাই মথাং বেড়াই খিতেই তাং বেখ্রে ফামক্রাই খ্লাইও অ তের তাবু হাকতর তে হাকতর ফাতারনি বেড়াইনা ফাইনাই রকনব খা সতনো আবাই চিব্রী মতাই তাবুক টংথারনি পৈতু থাইসিমিয়া ত্রিপুরানি লাইবুমা রং থংতে বেড়াইখ্রিনিব কাইসা নাংকুকমা দাংসা কক্তমা খতলনিসিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা হাকতর গ্রাঙ্গে তাবুক কাইসারা দকচিনি বন্দে ভারত ট্রেন সেপ চল তঙ্গ কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব তিনি লোকসভা ও অকথুম নরেখা বসাকা থাংলাইস খ্লাইনাই রক্ন কাহাম সেপ রেনানি নাহারি রেলওয়ে হাকতরনি টাং সেপ বাই ডিজাইন খ্লাইজাক তাই স্নামজাক বন্দে ভারত ট্রেন চল খ্লাইজাক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্লে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুংনি তিনি থংমঙ্গ সরুসঙ্গ কপলাই অংখা উমাকান্ড মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও সরুসঙ্গ ছা বুকজা গোলনি ফেরবাই ত্রিপুরা স্পোর্টস স্কুল ন মাইচেনখা গুমতি হাঙ্কর শাখাম নক সিসিইউ তাই সানজাও আউটডোর চেংজাক তঙ্গ কাইডক থুয়াম গনাং সিসিইউ ও তিনি খরকসা শাখাম হামিয়ানো ব তিখলাই জাখা তাংশাল সরাংশাল ছাংরংশাল তাই চাশাল ও শাল ব্রে সানজা জরা ওপিডি তাই আউটডোর ফিয়কজাক তঙ্গানো শাকনাই ক্রেংরক আবো শাকনাই নায়েন তিনি খারসি মতাইনো রোগী হাপাংনি লেংলামং তংমা বাই খনা সানজাও আউটডোর ফিয়কজাক তঙ্গানো তাবুক নবর দিবানী কক বসকাং দামনৈচি ব্র সালচি গুমতি সালগ্রা হাঙ্কর গবং ওয়াতে ওয়াই মানো হনে সজাগ মংরেখা নবর তৈবার দায়খং খনা সালনি সাকানি তুংমারি থামসিনি ডিগ্রি তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামসিসা দশমিক নৈ ডিগ্রি তাই খামানি নৈচিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস কক্তুমা পাইনানি সাকাং কক্তুমা বুবাগ্র তৈবাসা সাফির রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মর্ম ভারত তাই উত্তর মেসিডোনিয়ানি বিশৃঙ্গ রাংথং হালক তাই বক্রাক লাইনানা কবক মুংনা রেখা কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব শাখা হাকতর গ্রাঙ্গী তাবুক কাইসারা দকচিনি বন্দে ভারত ট্রেন সেপ চল দঙ্গ সালচিনি রমই লাইবুমা গনাং খারসি মতাই তাই বাণিক তিনি সিমি কচাম আউলিনি চিব্রী মতাই তংথার নগ চেংজাখা ওল্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুংনি তিনি থংমুঙ্গ সরুসঙ্গ কপলাই অংখা কক্তমা তিনি বাকে অরণ্য পাখা উল্নি কক্তমা আওয়াই অঙ্গনা খনা পুং দামসিনী সতী ব্রিজিও

0: 2027. Our census, our progress.
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটি পূজা ও মেলা। সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতী জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে আজকের খেলায় শরৎ সংঘ জয়ী। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটি পূজা ও মেলা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। আজ সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাটি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খাটি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, শতাব্দী প্রাচীন এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, খাটি রাজ্যের সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং সামাজিক মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের অংশগ্রহণ খাটি

0: উৎসবের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খার্চি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মাকে নাম অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ আজ থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী খার্চি উৎসব ও মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। ত্রিপুরার ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার পুজো বা খার্চি পুজো শতাব্দী প্রাচীন এক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ত্রিপুরার জনজাতিদের বিশ্বাস ও হিন্দু ধর্মীয় আচার মিলিয়েই জাতি ধর্ম নির্বিশেষে এই পূজার প্রচলন। একটি প্রতিবেদন।
1: খার্চি শব্দের অর্থ অশুদ্ধি দূর করা। এই বিশ্বাস থেকেই পৃথিবীর শুদ্ধিকরণের উদ্দেশ্যে এই পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং মাণিক্য রাজবংশের সময় এই পূজার সূচনা হয়ে রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় তা বিশেষ মর্যাদা লাভ করে। পূজার অন্যতম প্রধান আচার হল চতুর্দশ দেবতাকে নদীতে নিয়ে স্নান করানো এবং পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করা। বর্তমানে এই পূজা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি ত্রিপুরার অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পুরাতন আগরতলায় সাত দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে বসেছে বিশাল মেলা, যেখানে লোকসংস্কৃতি, হস্তশিল্প, স্থানীয় ব্যবসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরে। একই সঙ্গে প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা, পর্যটন এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটায়। এই উৎসব এখন দেশ বিদেশের পর্যটকদেরও আকর্ষণ করছে। ফলে চতুর্দশ দেবতার পূজা আজ শুধুই ধর্মীয় বিশ্বাস নয়, ত্রিপুরার ঐতিহ্য, অর্থনীতি এবং পর্যটনেরও এক গুরুত্বপূর্ণ অংশ। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি জানান, কোন নিয়মে এই আলোচনা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, নিট পরীক্ষা নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ আলোচনা করতে চায় সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সঙ্গে ভারতের সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টাকে তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বাণিজ্য বিভাগ জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে সারা দেশে 162টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় এ তথ্য জানান। তিনি জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত বন্দে ভারত ট্রেন চালু করেছে। সুপ্রিম কোর্ট আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এ নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালত সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নিজ নিজ এখতিয়ারভুক্ত হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। যদি তারা সম্মত হয়, তবে সেই রাজ্যগুলির বিচার বিভাগীয় কর্মকর্তাদের 61 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকার অনুমতি দেওয়া হবে। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য আজ উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাওতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শোভাযাত্রায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল করা হয়। রাজ্য পুলিশের পক্ষে আইজি ইপ্পার মঞ্চাক সহ 3 জন আধিকারিক শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অসীম তরুণ। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরা আজ সোনামুড়া মহকুমায় একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। তিনি মেলাঘরের জগন্নাথ টিলার গুণ্ডিচা মন্দিরে যান, সেখানে জগন্নাথ দেবের পূজার্চনা করেন। টাউন হলে আয়োজিত সাংগঠনিক বৈঠকে শ্রী দেবরায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, বিজেপির সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা

0: সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোমতি জেলা হাসপাতালে সিসিইউ ও শান্তকালীন বহির্বিভাগ চালু হয়েছে। 6 শয্যা বিশিষ্ট সিসিইউতে আজ একজন রোগীকে ভর্তি করা হয়েছে। সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এই 4 দিন শান্তকালীন ওপিডি বা বহির্বিভাগ খোলা থাকবে। তাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। আজ কার্তিক পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল শান্তকালীন বহির্বিভাগ চালু থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এ সংবাদ জানানো হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে জেলার ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে স্থাপিত সাইরেন প্রত্যেক শুক্রবার সকালে 11:01 থেকে সকালে 11:02 মধ্যে বাজানো হবে। একই দিনে একই সময়ে জেলার ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মহকুমা কার্যালয়, জেলার 8টি ব্লক কদমতলা, কালাছড়া, যুবরাজনগর, পানিসাগর, দামছড়া, লালজুড়ি, দশদা, চম্পুহিল কার্যালয়েও এই সাইরেন বাজানো হবে। সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য শুধুমাত্র এই সাইরেন বাজানো হবে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25-26 জুলাই রবিবার সকালে 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরসংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরসংঘ 100 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টার উত্তর জেলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্তি পূজা ও মেলা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতি জেলা হাসপাতালে সিসিইউ ও শান্তকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে আজকের খেলায় সরসংঘ জয়ী। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো।
2: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है।
3: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
2: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक कृषि अवसंरचना का विकास हो रहा है। वर्तमान सरकार गठन के 100 दिनों के भीतर 6,500 करोड़ की लागत से 10,000 से अधिक परियोजनाओं को मंजूरी मिली है।

0: আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন এ মাসের অতিথি।
1: এ রাজ্যের তথা এ দেশের সাহিত্য সংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধ করেছেন যারা, তাদের অন্যতম এক ব্যক্তিত্বকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা খুব গর্বিত, আনন্দিত। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যারা কাজ করেছেন, করছেন কিংবা করবেন, তাদের জন্যে সবসময় যে প্রেক্ষাপট খুব প্রস্তুত থাকে তা নয়, তারা নিজেরাই করে নেন। তো এরকম সহজ পথ কোথাও বা ছিল, কোথাও বা ছিল কিছু কণ্টকময়, এমন সব পথ পেরিয়ে স্বীকৃতি পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু এ নিয়ে কোনো ভাবনা চিন্তা বা এ নিয়ে জীবনধারায় কোনো পরিবর্তন আসেনি। যেমনি শিশুর মতো স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন, তেমনি করে চলেছেন। আর ভূমিকা না করে আমরা সরাসরি আমরা পৌঁছে যাই আমাদের অতিথির কাছে। হ্যাঁ, আরেকটা কথা, তাকে কিন্তু আমরা অতিথি বলতে পারি না, কারণ কৈলাসহর আকাশবাণীর প্রায় জন্মলগ্নেও আমরা তার কণ্ঠস্বর এখানে পেয়েছি অমৃতবাণী অনুষ্ঠানে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই।
2: অনেক ধন্যবাদ।
1: এই কণ্ঠস্বরটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে? তিনি হলেন স্বপন নন্দী। আজকে অনেকদিন পর আপনি আকাশবাণী কৈলাসহর এলেন, কেমন লাগছে?
2: হ্যাঁ, খুব ভালো। আমার আকাশবাণী কৈলাসহরের প্রথম দিকে যখন এসেছিলাম উদ্বোধন হওয়ার পরে, সেখানে অমৃতবাণীতে করেছিলাম, এছাড়াও আসতাম এখানে ভালো লাগার কারণে। তো এবার এসেও ভালো লাগছে। সামনে গোলাপবাগানটা দেখে তো আমার মনটা মানে ভরে গেছে একেবারে, কারণ আকাশবাণীর কোনো বিকল্প নেই।
1: নিশ্চয়ই, হ্যাঁ, কারণ আমরা যে ছোট্ট থেকে বড় হয়েছি, একটা রেডিও ঘরে বাঁচতো এবং সেই শব্দ শুনতে শুনতে আমরা অন্য কাজও করতে পারতাম, সেই সঙ্গে এই বিষয়গুলো, রেডিওর বিষয়গুলো, সংবাদ থেকে শুরু করে নানা রকম নাটক, আবৃত্তি, আলোচনা, এগুলো আমরা শুনতে পারতাম এবং তার থেকে নিশ্চয়ই আমাদের জীবনেও কিছুটা স্বপ্ন তৈরি হয়েছে, আর সেজন্যই হয়তো আজ আমরা আকাশবাণীতে কাজ করতে পারছি। তো আপনার সাংস্কৃতিক যে কর্মকাণ্ড রয়েছে, আপনার যে চলার পথ, আপনার অঙ্কন শিল্প, এটার সঙ্গে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন, সেখান থেকেই শুরু করি।
2: এক দীর্ঘ ইতিহাস, কারণ আমি ছোটবেলা থেকে

0: কি ছবি আঁকা আমার একটা ভীষণ প্রিয় বিষয় ছিল। উঠোনে আমাদের ছোটোবেলাতে তো অনেক কাল আগের, উঠোনে যে শীতের রোদ পিঠে নিয়ে টুলের মধ্যে বসে কাঠি দিয়ে ইয়েতে উঠোনের মাটিতে ছবি আঁকতাম। সব দেখে দেখে আমার মা আমার বাবার বলেছিল যে তোর তো ছবি আঁকার হাত বেশ ভালো, কাগজ এনে দিয়েছিল ছবি আঁকতাম। স্কুলে ভর্তি হলাম উমাকান্ত একাডেমি, আমার প্রিয় স্কুল, স্মৃতিকণ্ঠ সেনগুপ্তকে পেয়েছিলাম, একটা অসাধারণ ব্যক্তিত্ব যিনি বিজ্ঞান ভূগোল ক্ষেত্র পেয়ে গেলাম উমাকান্ত স্কুলে। সেখানে ননি চক্রবর্তী শক্তি হালদারের মতো শিল্পীরা ছিলেন শিক্ষক হিসেবে, তাদের সাহচর্য এবং তাদের সহযোগিতা পেয়ে আমি আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এখন আমাকে আমার বাড়ির থেকে একটা ব্যবহার ছিল তখন যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, এই সমস্ত ব্যবহার ছিল বাড়িতে, সব সকলের বাড়িতেই। এখন এটা আস্তে আস্তে একটু স্তিমিত হয়েছে, কিন্তু তখন ছিল যে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, ফলে আমাকে জোর করে বিজ্ঞান মানে সায়েন্স স্ট্রিমে ভর্তি করে দেওয়া হয়েছিল, ওই দার যোগ্য আমি ছিলাম না। যাই হোক, আমি যদি ভালোভাবে পাশ করতাম হায়ার সেকেন্ডারি তাহলে হয়তো আমি একজন ডাক্তার হতাম অথবা এগ্রিকালচারের একজন অফিসার হতাম, কারণ আমার জামাইবাবু ছিলেন এগ্রিকালচারের বিশেষ দক্ষ অফিসার, ওনার ইচ্ছে ছিল আমি এগ্রিকালচারে যাই। মানে আমার ভাগ্য ভালো যে আমি ভালো রেজাল্ট করিনি হায়ার সেকেন্ডারিতে, না করার ফলে আমার ওই ডাক্তারির দরজা এবং এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং দরজাগুলি বন্ধ ছিল, ওখানে আমি অ্যাপিয়ারই করতে পারবো না। আমি মনে মনে খুব খুশি, যদিও আত্মীয় স্বজনরা বকাবকি করছে কেন ভালো রেজাল্ট করি না। ভালো রেজাল্ট না করার ফলে, এটা এমন নয় যে ভালো রেজাল্ট না করলে পরেই আর্ট কলেজে ভর্তি হওয়া যায়, তা নয়। আর্ট কলেজের নিয়ম হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, বয়স 20 বছরের মধ্যে হতে হবে। আমি একদম তর্পি তল্পা নিয়ে একা চলে গেলাম কলকাতায় আমার মায়ের সাপোর্ট নিয়ে আর কি, আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য। এমন একটি আর্ট কলেজ যা বিশ্বের দরবারে একটা বিশাল, রয়্যাল কলেজ অফ আর্ট যেটা লন্ডনে আছে, তারপরে এই কলেজটি বিখ্যাত কলেজ। সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে অবন ঠাকুর, গগন ঠাকুর, নন্দলাল বসু, এদের পদস্পর্শে ধন্য কলেজ। আমি ওই কলেজে ভর্তি হয়ে গেলাম, পেয়ে গেলাম সুযোগ, এবং আমি আপ্লুত হয়ে গেলাম সেই কলেজে, যাদের নাম শুনে, যাদের ছবি দেখে আমি আস্তে আস্তে বড় হয়েছি, সেই চিন্তামণি কর, গোপাল ঘোষ, গণেশ হালুই, গণেশ পাইন, এদের মতো আর্টিস্টদের সাহচর্য পেতে শুরু করলাম। আমার একটা স্বপ্নালু অবস্থা তখন যে এরা এমন, মানে
1: আমি তো শুনতে শুনতেই স্বপ্ন দেখছি, কেমন ছিল, স্বর্গীয় দৃশ্য ছিল।
0: সান্নিধ্য পাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। চিন্তামণি করের একটা বিষয় ছিল, উনি যেহেতু দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি নানা রকমের গাছ এনে লাগিয়েছিলেন, বিদেশি এবং দেশি গাছ, আমাদের কলেজ প্রাঙ্গণে অসাধারণ সব গাছ। গোপাল ঘোষ সেই গাছের বাগানে খালি পায়ে পাইচারি করতেন এবং এসে আমাদের ওয়াটার কালার শেখাতেন, জল রঙের ছবি আঁকা শেখাতেন। তার শিক্ষণ পদ্ধতিটা ছিল একটা অদ্ভুত, উনি কাউকে বলতেন না এইভাবে রং লাগাও, এইভাবে রং লাগাও, তুলিটা এইভাবে ধরো, এই রঙের সঙ্গে ওই রং মেশালে পরে এই রং হয়, এসব কিছু বলতেন না। উনি একটা কাগজ টেবিলে পেস্ট করে নিজে ছবি আঁকতেন আর ওনার চারদিকে আমরা দাঁড়িয়ে থাকতাম, ম্যাজিকের মতো দেখতাম যে একটা জল রং, দুটো টোন আশা করি বুঝতে অসুবিধা হবে না, প্রথম টোনে রং লাগালো, একটু ড্রাই হওয়ার পরে সেকেন্ড টোনে ছবিটা শেষ, আমরা ম্যাজিক দেখলাম সামনে। ম্যাজিক তো দেখেছি পিসি সরকার, মুক্ত ইত্যাদি, কিন্তু এই রং নিয়ে ম্যাজিক এ ভাবা যায় না। এতে আস্তে আস্তে নিজেকে একেবার ডুবিয়ে ফেললাম গোপাল ঘোষের সাহচর্যে। কিন্তু গোপাল ঘোষ মাস্টারমশাই, একটা কথা, আমরা আমাদের কলেজে আমাদের কোনো শিক্ষককে স্যার বলতাম না, আমরা মাস্টারমশাই বলতাম, এটা একটা প্রচুর আগের একটা প্রথা, সেই প্রথা অনুযায়ী মাস্টারমশাই রাখতাম। আর গণেশ হালুই, উনি আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কলকাতার আশপাশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, স্পটে বসে উনি ছবি আঁকা শেখাতেন জল রঙের। ওই কলেজ লাইফটা আমি ভুলব না কোনো দিন, কারণ ওই কলেজ জীবনে আমি এমন সব বিখ্যাত লোকেদের পেয়েছি যারা আমাদের কলেজের শিক্ষক নন কিন্তু আসতেন ওনারা, এবং পাহাড়ি সান্যালের নাম নিশ্চয়ই জানা আছে, উনি ফিল্ম অ্যাক্টর হিসেবে জানে সবাই, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পাহাড়ি সান্যাল হচ্ছে একজন উচ্চাঙ্গ সঙ্গীতের বিখ্যাত শিল্পী, উনি খুব ভালো গান করেন এবং অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী লোক, সাহিত্য, কবিতা, সঙ্গীত এই বিষয়ের মধ্যে উনি ডুবে থাকেন। উনি প্রায়ই আসতেন আর্ট কলেজে, আসতেন এই জন্য উনি বলতেন যে ছবি, কবিতা, সঙ্গীত এরা পরস্পর মিলেমিশে আছে একসঙ্গে, একটা আরেকটা চেতে অভিন্ন নয়, একসঙ্গে আছে, একসঙ্গে বাদ দিয়ে আরেকটাকে কল্পনা করা যায় না।

0: যেমন একটা উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে শুনতে বা একটা গীত শুনতে শুনতে, আমাদের ভারতীয় সঙ্গীত যা পৃথিবীর দরবারে বিশেষ মর্যাদা পেয়েছে রবিশঙ্কর আলাউদ্দিন খানের জন্য এবং আলী আকবর আহমেদের জন্য, এই সঙ্গীতের যে রস, এই সঙ্গীতের যে সৌন্দর্য বা এই সঙ্গীতের যে চিত্রকল্প, এটা ফুটে ওঠে পেইন্টিংসের ছবিতে, এটা ফুটে ওঠে কবিতায়। ফলে কবিতা, ছবি আঁকা এবং সঙ্গীত মিলেমিশে আছে এরা ভারতবর্ষে। ভারতবর্ষে এই ব্যাপারটার একটা অদ্ভুত ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্যের সন্তান আমরা, কাজে এটাকে ধরে রাখতে হবে। তোমরা এটাকে ধরে রাখবে সেই বিশ্বাসটা আজও আমার ভিতরে আছে, কারণ আমার কবি বন্ধু সংখ্যা অনেক, আমার শিল্পী বন্ধুও আছে এবং সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের সঙ্গে আমার খুব ওঠা বসা, মানে ওদের সঙ্গে আমি মনে করি যে একটা গান শুনলে পরে যে তৃপ্তিটা দেয়, একটা কবিতা যে স্নিগ্ধতা আনে মনে, একটা ছবিও সেই কাজটা করে
1: নিশ্চয়ই।
0: যদিও ইতিহাস বলে পৃথিবীতে ছবি আঁকার জন্ম অনেক অনেক আগে, হাজার কোটি বছর আগে, ছবি আঁকার পথ ধরেই সাহিত্য শিল্প সংস্কৃতির অগ্রগতি। কারণটা হচ্ছে এই যে মানুষ যখন একা একা থাকতো বনে জঙ্গলে প্রাগৈতিহাসিক যুগে, তার মনে ভাব প্রকাশ করতে পারত,
1: ভাষা ছিল না,
0: ভাষা ছিল না, কিছুই ছিল না, কিন্তু ভাব ছিল, ভেতরে একটা ভাব ছিল, চিন্তা ছিল, তারা স্বীকার করবে বা তার রাগ হয়েছে বা তার আনন্দ হয়েছে তার প্রকাশ করত ওটা দেয়ালে, গুহার দেয়ালে ছবি একে। আলতামিরার গুহা চিত্র দেখে আমরা পেয়ে যাই এত অসাধারণ, এই গুহা চিত্রগুলি জন্মই হয়েছে এই জন্য। তার অনেক অনেক পরে মানুষ একটা দুটো করে সাংকেতিক ভাষা তৈরি হলো, তারপর কৃষি এবং তারপরে সম্মিলিতভাবে থাকা মানুষের, একসঙ্গে একজোট হয়ে থাকা, সমাজ ব্যবস্থা, তারপরে ভাষার সৃষ্টি হওয়ার পরে ওরা কথা বলতে শিখল, ভাব প্রকাশ করার সহজ পথ পেল, তার অনেক অনেক পরে অক্ষর আবিষ্কার হলো, লেখ্যরূপ, ভাষার লেখ্যরূপ অনেক অনেক পরে, তারপরে কবিতা সাহিত্য ইত্যাদি, তার কোটি কোটি বছর পরে পঞ্চদশ শতকে রেনেসাঁ হয়েছিল। সেই রেনেসাঁ জন্মদাতা কারা ছিল, দুজন শিল্পীর নাম করতে হয়, একজন লিওনার্ডো দা ভিঞ্চি এবং আরেকজন হচ্ছেন গিয়ে আমাদের মাইকেল অ্যাঞ্জেলো। এরা দুজন এবং তাদের সঙ্গে যারা অনুসারী ছিল তারা মিলে বললো যে না, এইভাবে ছবি আঁকা চলবে না, এভাবে মূর্তি করা চলবে না, ভাঙতে হবে, ভাঙতে হবে, তার নিজস্ব একটা ভাষা দিতে হবে শিল্পের। এই রেনেসাঁ শুরু হয়ে গেল, রেনেসাঁ শুরু হয়েছিল শিল্পীদের হাত ধরে। তারপরে ইউরোপে এবং বিভিন্ন জায়গায় তাদের এই যে বক্তব্য সেটাকে গ্রহণ করে এই তৈরি হতে শুরু করলো একটার পর একটা ইজম। এই ইজমগুলো কিন্তু সাহিত্য একই রকম, যেমন ইম্প্রেশনিজম সাহিত্যও আছে, ছবি আঁকাতেও আছে, সঙ্গীতেও আছে, এক্সপ্রেশনিজম, কিউবিজম অনেক পরে, কিউবিজম সেদিনের, পয়েন্টারিজম, নানা রকমের ইজম সৃষ্টি হতে শুরু করলো, কারণ ছবি আঁকার বিষয়টাই মানুষকে নতুন যুগের সন্ধান করে দিয়েছিল এই জন্য।
1: আর সেজন্যই কি আপনি এত সহজ সরল জীবন যাপন করতে পারছেন?
0: হ্যাঁ, এটা তো সত্যি কথা যে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, সে যে কোনো বিষয় হোক, কবিতা লেখা, উপন্যাস লেখা, নাটক লেখা বা নাটক করা, নৃত্য, সঙ্গীত, ছবি আঁকা, প্রত্যেকের মনটা যদি আমাদের মাটির মতো না হয়, যে যেখানে আছে সেখানকার মাটির মতো না হয়, সেই মাটির সঙ্গে যদি সংযোগ না থাকে, তাহলে তার জীবনটা ব্যর্থ হয়ে যায় বলে আমি বিশ্বাস করি।
1: আচ্ছা, আপনি প্রথম যে উঠোনে যে ছবি আঁকতেন, কি ছবি থাকতো সেটা?
0: সেখানে ওই আমার বাড়ির বিভিন্ন অঙ্গন, গাছপালা, আমার মা রান্না করতে সেই ছবি, মা ওই যে তখনকার হ্যারিকেন ছিল তো, বিকেলবেলা হ্যারিকেন পরিষ্কার করে ঘরে ঘরে দিয়ে দেওয়া হতো, সেই হ্যারিকেন মা মুছছেন সেই ছবি, এই এইগুলি আঁকতাম।
1: আচ্ছা,
0: এগুলো দেখেই উদ্বুদ্ধ হয়েছিল, ওরা বলেছিল তোমার ছবি আঁকার হাত ভালো।
1: তো এই আপনি আর্ট কলেজে ভর্তি হলেন, আর্টের সঙ্গে আরও জড়িয়ে পড়লেন এবং ডুবে গেলেন এর মধ্যে। তারপরে আপনার তো সংস্কৃতির আরো বিভিন্ন অঙ্গনে আপনি কাজ করছেন, করেছেন,
0: সেটাও আর্ট কলেজের দান, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট কলকাতা, সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়। সেখানে একটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবেশ ছিল, আমি যেটা বললাম একটু আগে, সাহিত্য, সঙ্গীত এবং চিত্রশিল্প একে অন্যের পরিপূরক। এই ঘটনাগুলো আমাদের কলেজে ঘটত, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, অ্যানুয়াল সোশ্যাল হতো এবং বড় বড় শিল্পীরা আসতেন, যেমন তেমনি আমাদের কলেজের ছেলেমেয়েরাও এখানে অনুষ্ঠান করতেন। ওই চলাকালীন 1968 সালে একটা দল এলো রাশিয়া থেকে, রাশিয়া থেকে একটা সাংস্কৃতিক দল এলো, ছজন, সাতজনের দল, তাতে ওই ফোক ডান্সের মেয়েরা ছিল আর একটি ছেলে ছিল, তার নাম ইউরি, আমার সমবয়সী হবে ইউরি, তাকে আমি প্রথম দেখলাম। আমি যোগেশ দত্তের মোকাবিলা দেখেছি, যোগেশ দত্ত হচ্ছে ইন্ডিয়ান মাইমের জনক, উনি প্রথম পায়োনিয়ার, আমি দেখেছি, ভালো লেগেছে, আমি নিজে কোনোদিন মাইম করব, মোকাবিলা করব এটা ভাবিনি। ইউরির মোকাবিলা যখন আমাদের ফার্স্ট ইয়ারের হল ঘরে হচ্ছিল, ও মেকআপ নেয়নি, কোনো মিউজিক ছিল না, শুধু টাইটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে

0: জুতোর শার্ট প্যান্ট পরেই করল, তার মুভমেন্ট, তার চলার ধরন, তার মুখাভিনয়ের যে ভাষা এত প্রখর এবং এত তীক্ষ্ণ এবং এত সুন্দরভাবে হাত মুখ চোখ নাক কান পা সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে এটা এমনভাবে প্রকাশ করেছে আমি ভীষণভাবে আপ্লুত হয়ে আমি আকর্ষিত হয়ে গেলাম। এবং পশ্চিমবঙ্গে উনি যতদিন ছিলেন 15 দিন মতো ছিলেন, বিভিন্ন জায়গায় উনি গেছেন, অনুষ্ঠান করেছেন, ওনার সঙ্গে আমি ছিলাম। একজন দোভাষী ছিল বাঙালি, মানে বাংলা ভাষার দোভাষী, এই সেই ইন্টারপ্রেটারের সহযোগিতা নিয়ে ইউরির সঙ্গে আমি কথা বলে আমার নিজের ইচ্ছা প্রকাশ করলাম যে আমি মুখাভিনয় করতে চাই। ও আমার তখন আমি খুব স্লিম ছিলাম এবং মুখাভিনয়ের জন্য উপযুক্ত একটা দেহ ছিল আমার, তো ওই থেকে ও আমাকে উৎসাহ দিয়েছিল কীভাবে প্র্যাকটিস করতে হবে, টিপস দিয়েছিল বেশ কিছু। ছবি আঁকার পাশাপাশি মুখাভিনয় শুরু হলো আমার এবং গত 55 বছর ধরে আমি মুখাভিনয় করছি।
1: হ্যাঁ, তার আগে কি এমনি অভিনয় করেছেন?
0: নাটক তো স্কুল জীবন থেকে করেছি, শক্তি হালদারের নির্দেশনায়। আমাদের স্কুলে প্যারেন্টস ডে হতো, প্যারেন্টস ডেতে নাটক একটা মানে অবশ্যম্ভাবী কর্মসূচি ছিল, সেখানে প্রচুর নাটক করেছি এবং প্রতি বছর নাটকে একটা প্রাইজ আমার বাঁধা ছিল। আর তখনকার সময় প্রাইজ ছিল বই, খুব সুন্দর বই দেওয়া হতো। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরলে পরে আমার হাতের দিকে তাকিয়ে থাকতো সবাই, বাড়ির লোক, আমার দিদি বন্টনেরা, মা, হাতে কিছু আছে কিনা, হাতে যদি বই না থাকতো মন খারাপ হয়ে যাবে। তো একটা বই দেখাতাম, হয়তো তৃতীয় পুরস্কার বা দ্বিতীয় বা প্রথম পুরস্কারও পেয়েছি বেশ কয়েকবার নাটক করে। নাটকের প্রতি আমার মানে ভীষণভাবে আমি নিজেকে সম্পৃক্ত করলাম একটি লোকের জন্য, সে হচ্ছে শক্তি হালদার। উনি আমাদের স্কুলের টিচার ছিলেন এবং ওনার সাহচর্যে আমি নাটকটা খুব ভালো করে মানে অভ্যাস করি এবং অনেক নাটকে অভিনয় করি। একদম ছোটবেলায় নাটকের প্রতি আরেকটা কথা বলি, এটা বলার দরকার আজকালকার যে বাচ্চারা আছে তাদের জন্য, নতুন প্রজন্মের জন্য বলছি। আমার মা টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে আমি তখন ক্লাস 7-8 পড়ি, টাইফয়েড হওয়ার পরে নিয়ম আছে যে ঘড়ি ধরে ওষুধ খাওয়াতে হবে 2 ঘন্টা পর পর। দিদিরে বলতো রাতের ওষুধ করে স্বপন খাওয়াবে, আমরা বরং দিনের ওষুধগুলি খাওয়াই। আমি দিনের বেলা একটু ঘুমিয়ে নিতাম, রাতের ওষুধ ঘড়ি ধরে খাওয়াতো হতো, জেগে বসে থাকতো তো ঘড়িটা সামনে রেখে অ্যালার্ম দিয়ে মাকে ঘুম থেকে তুলে ওষুধ ক্যাপসুল খাওয়াতো হতো। এই সময়টা আমি কী করবো? আমি একটা নাটক লিখতে শুরু করলাম ক্লাস 8-এ, নাটক লিখেছিলাম। সেই নাটকটা অভিনীত হয়েছিল আমাদের মেলারমাঠ পাড়ার ছেলেদের দিয়ে, স্ত্রী ভূমিকা বর্জিত অবশ্যই, ছেলেদের দিয়ে এটা অভিনয় করানো হয়েছিল এবং মাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল, মা ভালো হয়েছিল তখন। এই আমার নাটকের লেখার প্রতি আমার এটা ধরুন। নাটক আমি খুব বেশি লিখিনি, শ্রুতি নাটক অনেক অনেক লিখেছি, এটাও একটা খুব ভালো মাধ্যম শ্রুতি নাটক মানুষের কাছে পৌঁছানোর জন্য, খুবই ভালো। কারণ একটা নাটক করার যে ব্যয় সাপেক্ষ ব্যাপারটা আছে এটা মাথায় রেখে দেখলাম যে নাটকে আমি আছি যুক্ত, অনেক নাটক করেছি, কৈলাসহরে যখন ছিলাম এখান থেকেও একটা নাটকের দল আমরা তৈরি করে মাধব বনচিক আমরা করেছিলাম, আমরা বিজাতীয় করেছিলাম, খুবই সফল প্রযোজনা। এরপরে আমি শ্রুতি নাটকের দিকে বেশি করে গেলাম। আর কবিতা আবৃত্তি, এই আবৃত্তির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা গল্প বলি ছোট্ট, স্বপন সেনগুপ্তের নাম, স্বপন সেনগুপ্ত আমাদের ত্রিপুরার একজন বরিষ্ঠ কবি ছিলেন, উনি নেই আমাদের মধ্যে, এখন আর না ফেরার দেশে চলে গেছেন, আমার খুব বন্ধু ছিল, খুবই বন্ধু। স্বপন যখন আকাশবাণীতে আগরতলায় তার কবিতা পাঠ করতো, কবিদের অনুষ্ঠান হয় পাঠ করতো, কিন্তু ওর উচ্চারণ দোষে এত দুষ্ট যে ওর ভালো কবিতাগুলি নষ্ট হয়ে যেত। তা আমি ওকে বলতাম যে ভাই তুমি কবিতা লিখে যাও, আমি বরং কবিতাগুলি পাঠ করি, তোমার যখন আসবে প্রোগ্রাম তো আমি তোমার সঙ্গে যাব, কবিতা পাঠের ব্যাপারটা যখন আসবে তখন আমি করে দেবো, ওই আকাশবাণী থেকে যে পয়সাগুলি দেয় ওটা তুমি নিয়ে নাও, আমার লাগবে না, কিন্তু তোমার কবিতা সুপাঠ্য হয়ে মানুষের কাছে যাক। আমি এমন নয় যে আমি দাবি করছি যে আমি খুব ভালো পাঠ করি, কিন্তু তোমার চেয়ে ভালো করি, কারণ উচ্চারণটা অন্তত একটু ঠিক না হলে পরে কবিতাগুলির
1: অর্থ বদলে যায়, অনেক
0: অর্থ বদলে যায় না, শুনছি কবিতাদের কবিতাকে মর্যাদা দেওয়া হয় না, একদমই না। যেমন শক্তি চট্টোপাধ্যায় নিজের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় নিজের কবিতা, এই রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কবিতা অসাধারণ সব আবৃত্তি করে গেছে, এরা কণ্ঠ দিয়ে করেছেন, খুব সুন্দর। ফলে ওই কবিতাগুলি যে মর্যাদায় প্রতিষ্ঠিত প্রথম দিন থেকে, লেখক যেদিন পেয়েছে কবিতাগুলো সেদিন থেকে সেই কবিতাগুলো একদম সুন্দরভাবে বলিষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছে গেছে তাদের আবৃত্তির গুণে। আবৃত্তিতে আকৃষ্ট হলাম এই জন্য এবং দীর্ঘদিন ধরে আবৃত্তি করছি, বেশ কিছু সিডি ক্যাসেট করার সৌভাগ্য আমারও হয়েছে, এতে আমি কিছু গর্ববোধ করছি না। একটা জিনিস বুঝতে পারছি যে একটা স্টেজে মাইক্রোফোনের সামনে আমি যখন একটা কবিতা আবৃত্তি করি সেটা শোনার পরে মানুষ হাততালি দেয়, পরবর্তী সময় বলে খুব ভালো হয়েছে, এই যে তৃপ্তি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এইটুকু যে পাওয়া, এই পাওয়াটার জন্য মানুষ নিজেকে নিজের জান কবুল করতে পারে
1: নিশ্চয়ই,
0: কারণ চাকরি বাকরি সবই আছে, সংসার বন্ধু বান্ধব সব আছে, কিন্তু মানুষ

0: প্রীতি ভালোবাসা পাওয়ার যে একটা সুন্দর ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, এই ক্ষেত্রতে যদি বেশি করে মানুষ আসে, আরো নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণভাবে নষ্ট হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে, অপসংস্কৃতি যেটাকে বলে, বলা হতো, এখনো বলা হয়। রবীন্দ্রনাথ যে পথ দেখিয়েছিলেন, যে এখনো আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিক্ষণে রবীন্দ্রনাথ আমাদের সাহচর্য দেয়, ভীষণভাবে সাহচর্য দেয়। তার প্রতিকটা গান, প্রতিকটা কবিতা, সব কিছুতে আমরা তাকে কাছে পাই। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের যেন বাঁচার পথ নেই, এমন একটা মনে হয়। পরবর্তী সময়ে যে সমস্ত কবিরা কবিতা রচনা করেছেন, যে সমস্ত শিল্পীরা ছবি এঁকেছেন, আমি ছবি আঁকার ক্ষেত্রটাকে একটু বেশি জোর দিতে চাই এই জন্য যে গণেশ পাইন যেসব ছবি এঁকেছেন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, মানুষের সপক্ষে গিয়ে, মানুষের জন্য, এগুলো দেখে তার সমসাময়িক কবিরা বলতেন গণেশদেই হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। একজন শিল্পী যদি একজন বিশিষ্ট কবির কাছ থেকে এই সংসারটুকু পায় যে গণেশদা আমাদের পথপ্রদর্শক, তাহলে তো এই চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ছবি বিক্রি করে কিছু টাকা হয়তো আসবে, কিন্তু এই যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটার জন্য আমরা কাঙ্ক্ষিত, ভীষণভাবে অপেক্ষা করে থাকি,
1: অনেক দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়া যায়
0: এই একটা প্রাপ্তিতে। মানুষকে নিয়ে কাজ, তো মানুষকে নিয়ে কাজ করতে গেলে মানুষের কথা ভাবতে হবে, মানুষের যন্ত্রণার কথা ভাবতে হবে, মানুষের সব কিছু ভাবতে হবে, মানুষের প্রতিদিনকার মুহূর্তগুলি ভাবতে হবে। নিজেকে ওয়ান সাইডেড করে রেখে, নিজের কথা চিন্তা করে শুধু যাপন করলে পরে সেই যাপনের কোনো সার্থকতা নেই, কোনো লক্ষ্য নেই, কিচ্ছু নেই, এই যাপনের কোনো অর্থ হয় না। এটা এমন নয় যে সবাইকে গান গাইতে হবে, সবাই তো গানের কণ্ঠ নেই।
1: সেটা আমি বলতে যাচ্ছিলাম যে আপনি বলেছেন ছবির মধ্যে সব কিছুই জড়িয়ে আছে, হ্যাঁ, তো সবার তো প্রকাশের সেই ক্ষমতা থাকে না,
0: কিন্তু শোনার তো কোনো অসুবিধা নেই,
1: নিশ্চয়ই,
0: হ্যাঁ, গানটা তো প্রত্যেকের সমান আছে।
2: এতক্ষণ এই মাসের অতিথিতে আমরা আলোচনা শুনছিলাম স্বপন নন্দীর সঙ্গে।

আকাশ, পানি, কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিজ। অনুষ্ঠানে প্রথম গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিজয়া চৌধুরী।

মিশ্র গানের অনুষ্ঠানে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন বিজয়া চৌধুরী। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

ধীরেন বসুর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিজে এবারে শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রনীল সেন।

মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনবেন বাজিগর ছবির গান, শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন লোকগীতে, শিল্পী ছিলেন ভূপেন হাজারিকা এবং প্রতিমা বড়ুয়া। আকাশ বাণী কৈলা শহর আমাদের এবারের পরিবেশনা, শাস্ত্রীয় যন্ত্রণা সঙ্গীত। এতে সানাই বাজিয়ে শোনাবেন আলী আহমেদ হোসেন।

আকাশ বাণী কয়লা শহর, কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজ দফায় দফায় বিঘ্নিত হয়েছে। সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের জবাব তলব করেছে। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রাম উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের রূপায়নে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসেবে ভারতকে তুলে ধরতে হবে। তিনি কৃষিক্ষেত্রে পিএম কুসুম যোজনার ব্যাপক প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈ হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ ট্রেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদা হানিকর বলে উল্লেখ করেন শ্রী টেনেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনি ভোটে। এরই মধ্যে তুমুল হৈ হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
1: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
0: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষামন্ত্রী পেলে রাজিনামা দেওয়া চাই, জব রাজিনামা নেই দেঙ্গে চর্চা ইয়া নেই হোগি, মানে রিকোয়েস্ট করতা হুম গভর্নমেন্ট কো ও রেজিগনেশন দিলাও।
0: হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নিয়ে

0: রাজনীতি করা উচিত নয়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয় এবং এর জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন।
1: দেশ কে ভবিষ্যৎ কি চিন্তা করা আমারই জিম্মেবারি আর আমারই জিম্মেবারি মে সরকার কে সাথ সাথ বিপক্ষ কি জিম্মেবারি ভি হ্যায়। হাম সব সাথ মিলকর ইসকা সমাধান করেন আর কোই স্থায়ী সমাধান কি দিশা মে হাম আগে বড়েন এসা মে নিবেদন করনা চাহতা হুঁ।
0: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 11ই সেপ্টেম্বর। 2047 সালের মধ্যে দেশে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত জবাবে পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই তথ্য জানান। তিনি বলেন, পারমাণবিক শক্তি মিশনের আওতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 8.78 গিগাওয়াট থেকে বাড়িয়ে 2031-32 সালের মধ্যে প্রায় 22 গিগাওয়াটে পৌঁছবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ার এদুয়ার্দো মার্টিনেজ আচাভাস্কাসের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, তাদের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিক, ডিজিটাল সহযোগিতা এবং দুদেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তর মেসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তার সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বপ্রথম 3 বাহিনীর বিশ্ব সমুদ্র অভিযান সমুদ্র প্রদক্ষিণার সূচনা করেন। 9 জন মহিলা কর্মকর্তা 4টি মহাসাগরের 25,000 নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে 314 দিনের সমুদ্রযাত্রা শেষে ইন্ডিয়ান আর্মি সেইলিং ভেসেল ত্রিবেণীতে চড়ে মুম্বাই ফিরে এসেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানের সমাপ্তিকে ভারতের নারীশক্তির এক উজ্জ্বল প্রমাণ এবং জাতির সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ 7ম পেপ কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী 6 মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের 3 মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী 27 জুলাই থেকে সকাল 6টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। অতিরিক্ত সময় পরিষেবা দেওয়ার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যাও। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেই বৈঠক করবেন। লাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর

0: পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সন্ধ্যা 7:35 এবং 7:50-এ মন কি বাতের খবরে মন কি বাত 27 জুলাই রবিবার বলা হয়েছিল, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা নজরুল গীতে, শিল্পী রেবা বন্দ্যোপাধ্যায়।

0: to meet with U.S. Secretary of State Marco Rubio tomorrow on sidelines of ASEAN in Philippines. And in China Open Badminton, PV Sindhu, Ayush Shetty and Lakshya Sen enter singles pre-quarterfinals. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কান্ডির বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈরা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার অধিবেশন শুরু হবে ভোর 5:55। 6টায় অমৃতবাণী, 6:05 দেশাত্মবোধক গান। আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিদ্যুৎভারতী অনুষ্ঠান 6:10। 7টায় সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, 7:35 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কাকব্রক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় দিল্লি কান্ডের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ দিল্লি কান্ডের 8:15, 8:30 উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান, দিল্লি কান্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ সকাল 9টায়, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিদ্যুৎভারতী অনুষ্ঠান। সকাল 11টায় লাইভ ফোনের অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন সপ্তসুর, 12:30 একক হিন্দি ছবির অনুষ্ঠান, দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতে শুনবেন দুপুর 1:05, দুপুর 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা, দুপুর 2টায় দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন নার্সারি সং, 2:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিদ্যুৎভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ বিকেল 3টে, 3:05 দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 6:30 শুনবেন মনসা মঙ্গল, সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ দুঃখিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন আলোচনা, মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডি শুনবেন 8:30, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি, শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন 9:30, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বার্তা। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.00 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক

আর্দ্রতা সকাল 8:30, 85%, বিকেল 5:30, 81%। আজ সারাদিনে বৃষ্টি হয়েছে 0.01 মিলিমিটার। আগামীকাল সূর্যোদয় 4:47 এবং সূর্যাস্ত 6:10। শুনলেন আবহাওয়ার বার্তা। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।